শুনলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে অনুসন্ধান ছায়াছবি থেকে এই গানটি। রয়েছি কথাই সুরে অনুষ্ঠানটিতে। এই অনুষ্ঠানটি শুনছেন মিডিয়াম ওয়েভে 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজে, এবং নিউজ অন এআইআর অ্যাপে। আজ 14 আগস্ট 2021 সালের আজকের দিনে ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন যে 1947 সালের দেশভাগের সময় ভারতীয়দের দুর্ভোগ ও আত্মত্যাগের কথা জাতিকে স্মরণ করিয়ে দিতে এই বছরটি থেকেই দেশভাগের বিভীষিকা স্মরণ দিবস পালিত হবে। আজ সেই দিন, 14 আগস্ট। দেশভাগের যন্ত্রণা আসলে কোনো সময় ভোলা যায় না। নির্বোধ, ঘৃণা ও সহিংসতার কারণে আমাদের লক্ষ লক্ষ ভাই বোন বাস্তুচ্যুত হয়েছিলেন এবং অনেকে প্রাণ হারিয়েছিলেন। আমাদের জনগণের সংগ্রাম ও আত্মত্যাগের স্মরণে আজকের দিনটি, অর্থাৎ 14 আগস্ট, দেশভাগের বিভীষিকা স্মরণ দিবস হিসেবে ভারত জুড়ে পালিত হচ্ছে। শুনছেন কথায় সুরে অনুষ্ঠানটি। কথায় সুরের অনুষ্ঠানে এবারের গানটি শুনবেন আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে হার মানাহার ছায়াছবি থেকে।

যদি মানুষগুলো ভুল হতো রে মজা হতো তাই না, তোরাই যে সব ছোট্ট কুড়ি আর কিছু তো চাই না, যদি মানুষগুলো ভুল হতো রে।

শুনছেন কথায় সুরে অনুষ্ঠানটি। আজ 14ই আগস্ট, শিলিগুড়ি ট্রাফিক বুলেটিন সম্পর্কে শ্রোতাদের জানিয়ে দেওয়া হচ্ছে। দার্জিলিং মোড় ক্রসিং এলাকায় এবং NH10 শিলিগুড়ি গেট থেকে চম্পাশাড়ি মোড় এবং NH10 শালুগড়া যানজটের সম্ভাবনা রয়েছে। সাউডাঙ্গি আম্বারি লিংক ব্রিজের কাজ চলছে, তাই যানজটের সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি থেকে বাগডোগরা, ইসলামপুর এবং বিপরীতমুখী ছোট যানবাহনগুলিকে বিশেষ করে রাত 11টা থেকে সকাল 8টা পর্যন্ত ঘোষপুকুর বাইপাস এবং নৌকাঘাট এড়িয়ে চলবার পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়া ফুলবাড়িহাট থেকে ফুলবাড়ি সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত এবং আম্বারিহাট থেকে আম্বারি রোড দুপুর 2টো থেকে রাত 8টা পর্যন্ত যানজটের সম্ভাবনা রয়েছে। শিলিগুড়ি ট্রাফিক বুলেটিন সম্পর্কে শ্রোতাদের জানিয়ে দেওয়া হল। রয়েছি কথায় সুরে অনুষ্ঠানটিতে। কথায় সুরের অনুষ্ঠানে এবারের গানটি শুনবেন হার মানা হার ছায়াছবি থেকে আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে।

0: কিশোর কুমারের কণ্ঠে শুনলেন অভিমান ছায়াছবি থেকে এই গানটি। রয়েছি কথায় সুরে অনুষ্ঠানটিতে। এবারে বিজ্ঞাপন বিরতি।
1: উপভোক্তাওঁ তক পৌঁছনে কা সুলভ অর সস্তা মাধ্যম হ্যায় আকাশবাণী।
2: আকাশবাণী কে বিভিন্ন কেন্দ্রো সে কিজিয়ে আপনে উৎপাদো অর সেবাও কা প্রচার বিজ্ঞাপনো কে মাধ্যম সে।
1: লোকাল অর রাষ্ট্রীয় স্তর পর কিজিয়ে আপনে বিজনেস কা বিস্তার, ক্যোঁকি আকাশবাণী মে বিজ্ঞাপন বুকিং হুই বহুত হি আসান।
2: আব ঘর দফতর ইয়া দোকান পর বৈঠে বৈঠে আপ কর সকতে হ্যায় বিজ্ঞাপনো কি বুকিং।
1: ডায়াল কিজিয়ে 8700014242।
2: নম্বর এক বার ফির নোট করে 8700014242।
3: আপনার বাড়ির সদস্য বা প্রিয়জন বন্ধুবান্ধব আত্মীয়দের বিশেষ দিনে শুভেচ্ছা পাঠাতে চাইছেন,
4: তাহলে আকাশবাণী শিলিগুড়ি তার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে আপনাদের দিকে।
3: জন্মদিন, বিবাহবার্ষিকী, গৃহপ্রবেশ, অন্নপ্রাশন অথবা যে কোনো শুভেচ্ছা জানাতে হলে যোগাযোগ করুন এই নম্বরে
4: 9749088189।
3: এছাড়াও যে কোনো অনুষ্ঠানে বিজ্ঞাপন দেবার জন্য যোগাযোগ করতে পারেন ওই একই নম্বরে 9749088189।
4: ফোন নম্বরটি আরও একবার 9749088189।
5: আপনাদের প্রিয় কেন্দ্র আকাশবাণী শিলিগুড়ি
6: এখন একযোগে মিডিয়াম ওয়েভ আর DRM ট্রান্সমিটারে,
5: সেই একই চেনা ঠিকানায়
6: 421.9 মিটার,
5: 711 কিলোহার্টজ।
6: শুধু কি বাড়িতেই?
5: নতুন মডেলের কিছু গাড়িতেও আপনারা পাবেন DRM সম্প্রচার,
6: ঝকঝকে ডিজিটাল
5: কাহিনী কথা সুর তাল।
6: আকাশবাণী শিলিগুড়ি এখন আরো জোরদার,
5: কারণ DRM সম্প্রচার
6: শুনতে ভুলবেন না।
5: Stay tuned.
0: রয়েছি কথায় সুরে অনুষ্ঠানটিতে। কথায় সুরের অনুষ্ঠানে এবারে শুনবেন হিন্দি ছায়াছবির গান। প্রথম গানটি শুনবেন হরভজন মানের কণ্ঠে, শহীদ ভগৎ সিং ছায়াছবি থেকে।

শুনলেন হরভজন মানের কণ্ঠে শহীদ ভগৎ সিং ছায়াছবি থেকে। এই গানটি রয়েছে কথায় সুরে অনুষ্ঠানটিতে। আজ 14 আগস্ট, আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে শ্রোতাদের জানিয়ে দেওয়া হচ্ছে। সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের কালিম্পং জেলার 1-2 স্থানে 7 থেকে 11 সেন্টিমিটার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের 2-1 স্থানে বজ্রপাত সহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। হাওয়ার গতিবেগ পৌঁছতে পারে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘণ্টায়। শুনলেন আবহাওয়ার পূর্বাভাস। এবারে 101.4 মেগাহার্জে FM প্রচার তরঙ্গের কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে শ্রোতাদের জানিয়ে দেওয়া হচ্ছে। দুপুর 1টায় রয়েছে সুরেলা সফর, দুপুর

2:30 শুনবেন সদাবাহার নগমে, তিনটে রয়েছে হ্যালো সাহেলি, চারটে পিটারা গীতভারী কাহানি এবং পাঁচটায় ছায়াগীত। শুনলেন 101.4 মেগাহার্জে এফএম প্রচার তরঙ্গের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। রয়েছি কথায় সুরে অনুষ্ঠানটিতে। কথায় সুরের অনুষ্ঠানে নানান কথার মাঝে রয়েছে নানান গানের ডালি নিয়ে। এবারের গানটি শুনে নেবেন কবিতা কৃষ্ণমূর্তির কণ্ঠে, ফার্স্ট লাভ লেটার ছায়াছবি থেকে।

কবিতা কৃষ্ণমূর্তির কণ্ঠে শুনলেন ফার্স্ট লাভ লেটার ছায়াছবি থেকে এই গানটি। এবারের গানটি শুনবেন ঋতুরাজ মহান্তির কণ্ঠে, ছায়াছবির নাম হাতি মেরে সাথী।

ঋতুরাজ মহান্তির কণ্ঠে শুনলেন হাতি মেরে সাথী ছায়াছবি থেকে এই গানটি। কথা সুরের অনুষ্ঠানে এবার এই গানটি শুনবেন হরিহরন এবং সাধনা সরগমের কণ্ঠে জিন্স ছায়াছবি থেকে।

0: হরিহরন এবং সাধনা সরগমের কণ্ঠে শুনলেন জিন্স ছায়াছবি থেকে এই গানটি। শুনছেন কথায় সুরে অনুষ্ঠানটি, কিন্তু সময় বলছে কথায় সুরের অনুষ্ঠানকে আজ এখানেই শেষ করতে। আবারও আগামীকাল বেলা ১২টায় শুনবেন কথায় সুরে অনুষ্ঠানটি। আকাশবাণী শিলিগুড়ি, শুনছেন মিডিয়াম ওয়েভে ৪২১.৯ মিটারে অর্থাৎ ৭১১ কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে।
1: আপনার বাড়ির সদস্য বা প্রিয়জন বন্ধুবান্ধব আত্মীয়দের বিশেষ দিনে শুভেচ্ছা পাঠাতে চাইছেন,
2: তাহলে আকাশবাণী শিলিগুড়ি তার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে আপনাদের দিকে।
1: জন্মদিন, বিবাহবার্ষিকী, গৃহপ্রবেশ, অন্নপ্রাশন অথবা যে কোনো শুভেচ্ছা জানাতে হলে যোগাযোগ করুন এই নম্বরে
2: 9749088189।
1: এছাড়াও যে কোনো অনুষ্ঠানে বিজ্ঞাপন দেবার জন্য যোগাযোগ করতে পারেন ওই একই নম্বরে 9749088189।

0: আকাশবাণী শিলিগুড়ি, কিছুক্ষণের মধ্যে শুনবেন মহিলা মজলিশ অনুষ্ঠানটি।
1: আপনি আপনার শরীরে এইচআইভি আছে কিনা জানেন কি? জানতে হলে যোগাযোগ করুন আপনার কাছের সরকারি হাসপাতালের আইসিটিসিতে।
2: জেনে রাখুন, শুধুমাত্র এইচআইভি সংক্রমিত ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত বা বিনা কন্ডোমে যৌন মিলনে, অপরিশোধিত সূঁচ সিরিঞ্জের ব্যবহারে, অপরীক্ষিত রক্ত বা রক্তজাত দ্রব্যের সঞ্চালনে, এইচআইভি সংক্রমিত গর্ভবতী মা থেকে তার সন্তানের মধ্যে এইচআইভি সংক্রমণ হতে পারে।
1: সুতরাং এইচআইভি প্রতিরোধ করতে প্রত্যেকবার যৌন মিলনে কন্ডোমের সঠিক ব্যবহার করুন।
2: সর্বদা নতুন সূঁচ সিরিঞ্জ ব্যবহার করুন। রক্তের প্রয়োজনে সর্বদা সরকার স্বীকৃত ব্লাড ব্যাংক থেকেই রক্ত গ্রহণ করুন। পরিবারে কেউ গর্ভবতী হলে নিকটবর্তী সরকারি হাসপাতালে নাম নথিভুক্ত করান।
1: আরো বিস্তারিত জানতে ফোন করুন জাতীয় টোল ফ্রি নাম্বার 1097 এ।
2: পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।

0: আয়ুষ্মান কার্ড সাথে থাকলে চিকিৎসা নিয়ে নেই চিন্তা নেই ভয়। পশ্চিমবঙ্গ সহ দেশের যে কোনো রাজ্যেই মিলবে বিনামূল্যে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা।
1: শুরু হচ্ছে মহিলা মজলিস অনুষ্ঠানটি। এই অনুষ্ঠানটিতে প্রথমেই শুনবেন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান নারী মন, এবং পরবর্তীতে রয়েছে সাহিত্য থেকে পাঠ।

নমস্কার। মা বোনেদের তো বটেই, সেই সঙ্গে আমার সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আমি আপনাদের পুরনো বন্ধু সাহানা শুরু করছি আজকের মহিলা মজলিশ। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের শুরুতেই রয়েছে বিজ্ঞাপনদাতা দ্বারা আয়োজিত অনুষ্ঠান নারী মন।

নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, প্রতিবারের মতো আবার আমি জুলি আপনাদের প্রিয় নারী মন অনুষ্ঠান নিয়ে উপস্থিত হয়েছি আজকের এই দুপুরে। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমাদের এই অনুষ্ঠান প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে একটা পনেরো মিনিট পর্যন্ত আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে বিকাশ দর্শনের সৌজন্যে সম্প্রচারিত হয়ে থাকে। এই অনুষ্ঠান একান্তভাবে মহিলাদের জন্য, তাই আপনি ও আপনার মতামত জানিয়ে এই অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতেই পারেন। তাই অবশ্যই ফোন করুন। আমাদের ফোন নাম্বার হল 9800881525। আবার বলি 9800881525। এছাড়াও আরেকটি ফোন নাম্বার 8373837996, 8373837996।

প্রিয় শ্রোতা বন্ধুরা, স্বাধীনতা এই শব্দটা শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে তিরঙ্গা পতাকা, শহীদদের আত্মত্যাগ আর এক গর্বিত দেশের ইতিহাস। কিন্তু একটা প্রশ্ন কি কখনো আমাদের মনে জাগে, যে দেশের পতাকা স্বাধীন আকাশে ওড়ে, সেই দেশের প্রতিটি মেয়েও কি সমানভাবে স্বাধীন? আজকের গল্প একটি মেয়ে যে স্বাধীনতা চেয়েছিল, বাড়ি ছেড়ে যাওয়ার নয়, নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখার স্বাধীনতা। আসুন নাটকটি শুনে নেওয়া যাক।

0: মেঘলা, ও মেঘলা, আর কতক্ষণ পড়বি? এবার এসে খেয়ে যা মা।
1: এই তো আসছি মা, আর মাত্র দুটো পাতা। কাল কলেজে সেমিনারে আমাকে বক্তৃতা দিতে হবে, বিষয় স্বাধীন ভারত, স্বাধীন নারী।
2: দিদি তুই বক্তৃতা দিবি? তাহলে তো সবাই কাঁদবে।
1: দুষ্টু কোথাকার, যা তোর স্কুল ব্যাগটা গুছিয়ে নে।
3: মেঘলা এদিকে আয় তো, তোর সঙ্গে আমার জরুরি কথা আছে।
1: হ্যাঁ বাবা বলো।
3: আজ বিকেলে কিছু লোক আসবে, ভালো করে শাড়ি পরে থাকবি।
1: কেন, আর কারা আসবে?
3: তোর জন্য পাত্রপক্ষ আসবে, ছেলেটা সরকারি চাকরি করে, আমি প্রায় পাকা কথা দিয়ে ফেলেছি।
1: বাবা তুমি আমাকে কিছু না বলেই?
3: বলতে হবে কেন, আমি তোর বাবা, তোর ভালোমন্দ আমি বুঝি।
1: কিন্তু বাবা আমার পড়াশোনা, আমার স্বপ্ন, আমি তো মাস্টার্স করতে চাই।
3: মেয়েদের এত স্বপ্ন দেখতে নেই, শেষ পর্যন্ত তো সংসার করতেই হবে। বেশি পড়াশোনা করলে মেয়েদের মাথা খারাপ হয়ে যায়, বুঝিস না?
0: ওর পড়াশোনাটাকে শেষ হতে দিলে কি খুব ক্ষতি হবে?
3: তুমি চুপ করো, সংসারের সিদ্ধান্ত আমি নেব।
1: বাবা তুমি তো ছোটবেলায় বলতে আমার মেয়ে একদিন অনেক বড় হবে, আজ সেই কথাগুলো কি ভুলে গেলে?
3: আরে বাবা, ছোটবেলায় অনেক কথাই বলা হয়, বাস্তব জীবন আলাদা।
4: এক মুহূর্তে মেঘলার সমস্ত পৃথিবী যেন থেমে গেল। যে মেয়েটি স্বাধীনতা নিয়ে বক্তৃতা লিখছিল, সেই আজ নিজের ঘরে নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলার স্বাধীনতা হারিয়ে ফেলল।
1: দেশ স্বাধীন, পতাকা স্বাধীন, কিন্তু আমি, আমার স্বপ্ন, আমার জীবন, সেগুলোর সিদ্ধান্ত কি আমি নিতে পারব না?
4: মেঘলা তার ডায়েরিতে লিখল 14ই আগস্ট।
1: সবাই স্বাধীনতা দিবসের প্রস্তুতি নিচ্ছে, আমিও নিচ্ছিলাম, কিন্তু আজ বুঝলাম স্বাধীনতা শুধু ইতিহাসের বইয়ের পড়া একটা শব্দ নয়। যখন একজন মেয়ে নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে পারে না, তখন তার কাছে স্বাধীনতা শুধু পতাকার রং হয়ে থাকে, জীবনের সত্য নয়।
3: আগামীকালে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সবাইকে সকাল 8টার মধ্যে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। হ্যাঁ, আগামীকাল স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, আপনারা আসুন, সবাই উপস্থিত হন।
4: মেঘলা জানে না আগামীকাল 15ই আগস্ট, শুধু দেশে স্বাধীনতা দিবসই নয়, তার নিজের জীবনের এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে।

0: চোদ্দই আগস্ট, স্বাধীনতা দিবসের আগের দিন। স্কুলের মাঠে উৎসবের প্রস্তুতি চলছে, চারিদিকের তেরঙ্গা রং, কিন্তু মেঘলার চোখে আজ কোনো রং নেই।
1: মেঘলা, কি হয়েছে? আজ তোকে খুব চুপচাপ লাগছে, তোর চোখ দুটো এত লাল কেন? সারা রাত ঘুমাসনি নাকি?
2: না ম্যাডাম, কিছু হয়নি।
1: শিক্ষকের চোখে ফাঁকি দেওয়া যায় না রে, বল কি হয়েছে?
2: ম্যাডাম, বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছেন, কিন্তু আমি পড়তে চাই, নিজের পায়ে দাঁড়াতে চাই, আমার কথা শোনার মতো যেন কেউই নেই।
1: তুই বাবাকে বোঝানোর চেষ্টা করিসনি?
2: করেছি ম্যাডাম, কিন্তু বাবা শুধু একটা কথাই বলেন, মেয়েদের বেশি পড়াশোনার দরকার নেই। আমি কি সত্যিই এত বড় অপরাধ করেছি স্বপ্ন দেখে?
1: না মা, স্বপ্ন দেখা কখনো অপরাধ নয়, স্বপ্ন ভেঙে দেওয়াটাই অপরাধ। জানিস মেঘলা, আমারও একদিন ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল, কিন্তু আমার বাবাও বলেছিলেন মেয়েদের এত পড়াশোনা করে কি হবে, আমি থেমে গিয়েছিলাম। আজও হাসতে হাসতে ক্লাস নিই, কিন্তু মাঝে মধ্যে সাদা অ্যাপ্রন পরা সেই মেয়েটাকে খুব মনে পড়ে। আমি চাই না তোরও একদিন নিজের স্বপ্নের জন্য কাঁদতে হোক।
2: তাহলে আমি কি করব ম্যাডাম?
1: লড়াই করবি, চিৎকার করে নয়, সম্মান দিয়ে, রাগ দিয়ে নয়, যুক্তি দিয়ে, বাবার বিরুদ্ধে নয়, বাবার হৃদয়ের কাছে।
0: মেঘলার বাড়িতে পাত্রপক্ষ আসার প্রস্তুতি। সুবর্ণদেবী রান্নাঘরে ব্যস্ত, হরিপদ নতুন পাঞ্জাবি পরে আয়নার সামনে দাঁড়িয়ে।
3: বাবা, একটা কথা বলবো?
4: বল।
3: দিদি কাল সারা রাত কেঁদেছে, আমি শুনেছি।
4: কাঁদলে সব ইচ্ছা পূরণ হয় নাকি?
3: কিন্তু বাবা, তুমি আমায় বলো, যা হতে চাইবি তাই হ, দিদিকে বলো না কেন? বাবা, শুধু ছেলে বলেই কি আমার স্বপ্নের দাম আছে, দিদির কি নেই?
0: ছোট্ট ছেলের প্রশ্ন হরিপদের বুকের ভেতর কোথাও যেন আঘাত করল, কিন্তু বহু বছরের বিশ্বাস এত সহজে কি বদলায়?
5: মেঘলা, মেঘলা মা, দরজা খোল, পাত্রপক্ষ চলে এসেছে। মেঘলা
2: মা, আমি কারো অসম্মান করতে চাই না, কিন্তু আজ আমি নিজের স্বপ্নেরও অসম্মান করতে পারবো না।
5: তুই কি করতে চাইছিস বলতো?
2: আজ আমি তাদের সামনে সত্যিটাই বলবো, আমি বিয়ের বিরুদ্ধে নই, কিন্তু আমার পড়াশোনা না শেষ হওয়ার আগে আমি বিয়ে করব না।
4: এসো এসো
2: বাবা, আজ

0: আমি তোমার অনুমতি নিয়েই একটা কথা বলবো।
1: হ্যাঁ, কি কথা বল।
0: আমি কারো জীবন নষ্ট করতে চাই না, তাই আজই বলে দিচ্ছি, আমার স্বপ্নকে হত্যা করে আমি কোনো সংসার শুরু করতে পারবো না। আমি পড়তে চাই, নিজের যোগ্যতায় দাঁড়াতে চাই, তারপর যেদিন মনে হবে আমি প্রস্তুত, সেদিন তোমার আশীর্বাদ নিয়েই আমি বিয়ে করব।
2: এরপর কি হলো? পরিবার আর সমাজের চাপে মেঘলা কি তার স্বাধীনতা হারালো, না অন্য কিছু? মেঘলার স্বপ্ন কি ডানা মেলে উড়ল? জানতে গেলে অবশ্যই অপেক্ষা করতে হবে আরও কয়েকটা দিন। আজ এই পর্যন্তই, আবার কথা হবে আগামী দিনে ঠিক একই সময়ে। সমগ্র অনুষ্ঠানটি শুনলেন বিকাশ দর্শনের সৌজন্যে। আমি জুলি বিদায় নিই, নমস্কার।
3: এতক্ষণ আপনারা শুনলেন বিজ্ঞাপনদাতা দ্বারা যে অনুষ্ঠান নারী মন। রাত পোহালেই ভারতের অত্যন্ত গর্বের আনন্দের স্বপ্নের স্বাধীনতা দিবস। আজকের দিনটি বিশেষভাবে স্মরণ মননের দিন। যে সমস্ত জানা অজানা দেশভক্ত জীবন মৃত্যু পায়ে ভৃত্য করে আত্মবলিদানের মাধ্যমে স্বাধীনতা আনার অঙ্গীকার করেছিলেন, আর যারা নীরবে বিভিন্ন কাজের মাধ্যমে সেই কাজে সহায়তা করেছিলেন, আজ তাঁদের মনে করে এক মুঠো ফুল নিবেদনের দিন। এই আত্মনিবেদন বিফল না হবার অঙ্গীকারের দিন। স্বাধীনতার উদ্দীপ্ত আকাঙ্ক্ষায় যারা বহন করে গেছেন আমৃত্যু উদ্যত খড়্গের মতো, আজকে মহিলা মজলিসের সাহিত্য থেকে পাঠের আসরে আমরা তাই বেছে নিয়েছি তাঁদেরই কথা, অচিন্ত্য কুমার সেনগুপ্তের বিখ্যাততম গ্রন্থ উদ্যত খড়্গ থেকে কিছুটা অংশ। শুরু করছি আজকের সাহিত্য থেকে পাঠ। 1911 সালে বঙ্গভঙ্গ রদ হয়ে গেল। ধূর্ত ইংরেজ দেখল এছাড়া বাংলাকে শান্ত করা যাবে না, না গ্রেপ্তার, না কারাদণ্ড, না জরিমানা। শত দমন পীড়নেও সে অবশীভূত। যাকে ভেবেছিল কুসুম সুকুমার, সে যে আসলে পুলিশের চেয়েও কঠোর, তারই পরিচয় পেল ইংরেজ। মনে মনে বলল, এখন তো পার্টিশন বাতিল করে দিই, তারপর আবার সময় মতো পার্টিশন করিয়ে নেব, শোধ তুলব সুদে। আসলে এর মধ্যে অনেক জল বয়ে গিয়েছে গঙ্গা দিয়ে। আলিপুর বোমার মামলা শেষ হয়ে গেছে, অরবিন্দ ঘোষ ছাড়া পেয়েছেন, ব্যারিস্টার চিত্তরঞ্জন দাস তাঁকে ছাড়িয়ে এনেছেন। অরবিন্দ ধরা পড়ে 48 নম্বর গ্রে স্ট্রিটের বাড়িতে। গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের সঙ্গে গিয়েছে এক ইংরেজ অফিসার। ঘরের চারিদিকে তাকিয়ে সে তো হতভম্ব। আর ঘরের মেঝেতে মাদুর পেতে শুয়ে আছে যে লোকটা, সেই অরবিন্দ? হ্যাঁ, আমি অরবিন্দ ঘোষ। ইংরেজ অফিসার তাকালো পুলিশের দিকে। অবিশ্বাস্য, এই অরবিন্দ ঘোষ যে দীর্ঘ 9 বছর বিলেতে কাটিয়ে এসেছে, যে চাল চলনে খানা পিনায় পুরোদস্ত সাহেব, যে নাকি ভালো করে বাংলা পর্যন্ত বলতে পারে না, তার এই দৈন্য দশা? তার একটা শোবার তক্তপোষও জোটে না, না বিছানা বালিশ। এ যে একেবারে ইংরেজি ভোগবিলাসের প্রতি পরম তিরস্কার। অরবিন্দের দিকে চেয়ে ইংরেজ অফিসার ধিক্কার দিয়ে উঠল, বললো, আই এম অ্যাশেমড অফ ইউ। অরবিন্দ হাসল, তুমি হতভাগ্য, তোমাকে কি করে বোঝাবো এই ভোগ বিরতি জীবনের কত বড় বিভূতি। সার্চ করে পাওয়া গেল এক কৌটো মাটি। কি ওটা, বোমার মশলা? তার চেয়েও মারাত্মক, বললে অরবিন্দ। কি? অফিসার আঁতকে উঠল, দক্ষিণেশ্বরের মাটি। তার মানে? তার মানে রামকৃষ্ণ পরমহংসের চরণ ছোঁয়ার তীর্থ রেণু। বোমার চেয়ে মারাত্মক কেন? তার প্রতি ধুলিকণাই এক একটা বোমা, আর তার সবচেয়ে বড় বোমাটার নাম শোনেননি? সে বোমাটার নামই স্বামী বিবেকানন্দ। ফ্রেজারকে আবার মারবার চেষ্টা হয়েছিল ওভারটন হলে, এবারও গুলি ফসকাল। ধরা পড়ল জিতেন্দ্রনাথ মুখোপাধ্যায়, বিচারে 10 বছর জেল হয়ে গেল। আলিপুর বোমা মামলায় সরকারি উকিল আশুতোষ বিশ্বাস, তাকে খুলনা জেলার শোভনা গ্রামের চারু বসু আলিপুর কোর্টেই গুলি করে মারল। চারু ধরা পড়ল, প্রাথমিক তদন্ত করে তাকে দায়রায় সোপর্দ করা হলো। চারু চেঁচিয়ে বলল, নো সেশনস ট্রায়াল, হ্যাং মি টুমরো। সেশনস ট্রায়ালের দরকার নেই, আমাকে কালই ফাঁসি দাও। আরও একটা কথা বলল চারু, আর সেটাই চরম কথা, বললে, ইট ওয়াজ অল প্রি অর্ডেন্ড, এসবই আগের থেকে নিয়তি নির্দিষ্ট হয়ে আছে যে আশুবাবু আমার হাতে মারা যাবেন আর আমি ফাঁসির দড়িতে মারা যাব। ঢাকা ষড়যন্ত্র মামলায় পুলিশ পুলিন দাস সহ 44 জনকে গ্রেপ্তার করল। যার বাড়িতেই সার্চ করে তার বাক্সেই গীতা চণ্ডী পায়, পুলিশ এক গাদা গীতা আর চণ্ডী ধরে আলামত বানালে।

0: সার্চ লিস্টে রাখলে তার বিস্তৃত ফিরিস্তি। আপিলে মামলা হাইকোর্টে এসেছে, সরকারি কৌঁসুলি সার্চ লিস্টটা পড়ছে সাড়ম্বরে। কোন কোন আসামির বাড়িতে গীতা চণ্ডী পাওয়া গিয়েছে, যেন গীতা আর চণ্ডীর বোমা রিভলভারের চেয়েও ভয়ানক। বিচারপতি আশুতোষ মুখোপাধ্যায় জিজ্ঞেস করলেন, ও দুটো বইয়ের অমন সবিস্তার উল্লেখের কারণ কি? গীতা সাংঘাতিক বই, বললে কৌশলী, তার মানে গীতা রাজদ্রোহে প্রেরণা দেয়, আর চণ্ডী ও আরো ভয়াবহ, ও একেবারে প্রত্যক্ষ খুন খারাপিতে উৎসাহ যোগায়। আপনাকে এসব কে বাতলালো? বিচারপতি রুক্ষ দৃষ্টিতে তাকালেন কৌশলীর দিকে। গীতা চণ্ডী বহু হিন্দু বাড়িতে নিত্য পাঠ হয়, আমার বাড়িতেও হয়। আপনার বাড়িতে? সরকারি কৌশলী তখন পালাবার পথ পায় না। টিগারটের আমলে যে বিপ্লবীকেই ধরা যায় তারই বাক্সে মেলে স্বামী বিবেকানন্দ, হয় রাজযোগ, নয় জ্ঞানযোগ, নয় অন্য কোনো গ্রন্থ। বিপ্লবের এত বীজ ছড়াচ্ছে স্বামীটা কে? জিজ্ঞেস করে টিগার। এটাকে গ্রেপ্তার করা হচ্ছে না কেন? কি করে ধরবেন? বেঁচে নেই যে, মানে দেহে নেই। বেঁচে নেই তো লোকটার লেখা বইগুলো প্রেসক্রাইব করা হচ্ছে না কেন? এগুলো সব ধর্মের বই, ইংরেজ চাবারের দিকে খুব উদারপন্থী, কারোর ধর্মে হাত দেয় না। আশু বিশ্বাস খুন হলো বটে, কিন্তু মিস্টার হিউম খুন হলো না। হিউমও আলিপুর বোমার মামলায় সহকারী সরকারি উকিল ছিল। প্রথম চেষ্টা হয় গ্রে স্ট্রিটে, হিউম যখন যাচ্ছে গাড়ি করে। ছোড়া বোমা গাড়ি ছুঁতে পারল না, পড়লো গিয়ে চারজন পথচারীর উপর। দ্বিতীয় চেষ্টা হলো হাওড়া স্টেশনে, হিউম ট্রেনে চড়ে যাচ্ছে, চারটা নারকেল বোমা ছোড়া হলো তার কামরা লক্ষ্য করে। তিনটে তো কামরার মধ্যে ঢুকলোই না, আর একটা যদি বা ঢুকলো ফাটল না। রাখে কৃষ্ণ মারে কে, আরো দুবার চেষ্টা করা হয়েছিল, কিন্তু হিউম অক্ষত রইল। বোমা বিদীর্ণ হোক বা স্তব্ধ হোক, লক্ষ্যভ্রষ্ট হোক বা বাঞ্ছিত ফল এনে দিক, সবই হচ্ছে পরাধীনতার আর্তনাদ। এ সন্ত্রাস নয়, এ বিপ্লব। সাফল্য বা বৈফল্য সমস্ত সে বিপ্লবের ঢেউ। মোট কথা, বিদেশি শাসনের উচ্ছেদ চাই, আর অস্ত্রের উত্তরে অস্ত্র, অত্যাচারের উত্তরে অত্যাচার। কৃষ্ণ শুধু মুরলি ধরেননি, চক্রও ধরেছেন। তাই সুদর্শনধারী কৃষ্ণের উদ্বোধন, অবনত ভারত চাহে তোমারে, এসো সুদর্শন ধারী মুরারি। শামসুল আলম খুন হলো কলকাতা হাইকোর্টে সিঁড়িতে। কলকাতা পুলিশের ডিএসপি গোয়েন্দা দলের সর্দারি শামসুল, আলিপুরের বোমার মামলার প্রধান তদবিরকার, সে মামলার আপিল চলছে তখন হাইকোর্টে। সেই সূত্রে শামসুলের রোজ আনাগোনা। সিঁড়ি দিয়ে যখন উঠছে, বীরেন দত্তগুপ্ত তার পেছন থেকে গুলি মারে, এক গুলিতেই খতম শামসুল। বীরেনের সঙ্গে ছিল রাজশাহীর সতীশ সরকার। গুলির পর সতীশ আগের থেকে ভাড়া করে রাখা গাড়িতে চলে যায়, কিন্তু বীরেন শুধু উত্তেজনায় গুলি ছুটতে থাকে। তাকে যে পালাতে হবে, সতীশ যে তার জন্য গাড়িতে অপেক্ষা করছে, এসব কথা তার মনেই থাকে না। তার অরাতি ঘাতন মন্ত্র যে সফল হয়েছে, সে আনন্দেই সে পরিপূর্ণ, বদান্য ভাগ্যের কাছে কৃতজ্ঞ। গুলি ফুরিয়ে যেতেই ধরা পড়ল বীরেন। পুলিশি পীড়নের উত্তরে তার শুধু এক কথা, কিচ্ছু বলবো না। কিচ্ছু বলবে না? না, বিন্দু বিসর্গও না। যা ইচ্ছে তাই করতে পারো। আদালতেও সে সম্পূর্ণ উদাসী। 18 বছরের ছেলে, না উকিল না কিছু। আমার এক শুধু বন্ধু আছে, আর কোনো উকিল নেই আমার। সে ফাঁসি, শত উকিল লাগালেও সে ফাঁসি খুশিয়ে নিতে পারবে না। আদালতে সরকার পক্ষের সাক্ষ্য হচ্ছে, আসামির পক্ষ থেকে কোনো জেরা নেই। ওরা যে যা খুশি বলুক, যেমন ইচ্ছে মিথ্যের পর মিথ্যে, ইট সাজিয়ে অতিরঞ্জনের পরেস্তারা দিক, কিছুই চঞ্চল করতে পারল না। মাঝে মাঝে হেসে উঠছে বীরের, আর অনেক সময় সে হাসি এমন উচ্চনাদ হয়ে উঠছে যে সাক্ষীর প্রাণেও ভয় ধরে যাচ্ছে। কে জানে বাইরে বেরুলে কি গতি হয়। হাইকোর্টের যে চাপরাশিটা বীরেনকে ধরেছিল সাক্ষীর কাঠগড়ায় উঠে, তার কি দশা! বীরেন একবার হাসল না, শুধু চোখ পাকিয়ে চাপরাশির দিকে তাকিয়ে রইল। তাতেই বিরাট ব্যাপার, চাপরাশি মূর্ছিত হয়ে পড়ল। যথারীতি মামলা দায়ের হলো। বিচারপতি ব্যারিস্টার নিশীথ সেনকে বললেন আসামির পক্ষে দাঁড়াতে। কিন্তু কে নিশীথ সেন? বীরেন তার সঙ্গে একটা কথাও বলল না। নিশীথ সেন ভাবল, লোকটা বুঝি পাগল, নইলে আমার সাহায্য প্রত্যাখ্যান করে। জজ সাহেবকেও তাই জানালো, লোকটা পাগল, আত্মপক্ষ সমর্থন করতে চায় না। বীরেনের ফাঁসি হয়ে গেল। এই সূত্র ধরে কি করে কে জানে, পুলিশ ঠিক করল অরবিন্দ ঘোষকে হাওড়া ষড়যন্ত্র মামলার সঙ্গে জড়াতে হবে। এত বড় একটা মনীষা ও আধ্যাত্ম শক্তিকে জেলের বাইরে রাখা ঠিক হবে না। ভগিনী নিবেদিতা এ খবর পেল, আর পেয়েই তা পৌঁছে দিল অরবিন্দের কাছে। পালাও, দেরি করো না। একদিন তো চলে গেলেন চন্দননগরে। হ্যাঁ, ভগিনী নিবেদিতা, লোক মাতা নিবেদিতা, স্বামী বিবেকানন্দের মানুষ কন্যা নিবেদিতা, হ্যাঁ সে ভারতবর্ষের পূজারিণী। সুতরাং সে ভারতবর্ষের স্বাধীনতার পূজারিণী। আর যারা সর্বস্ব তুচ্ছ করে দেশ ও মাতৃকার স্বাধীনতার পথ প্রশস্ত করতে ছুটেছে, সেই সব মরণপণ যুবকদের গুপ্ত সমিতির সে সমর্থক, সমর্থক বলে কম বলা হয়, সে সক্রিয় সহায়ক। সেও স্বামীজির অভিমন্ত্রের উদ্গাত্রী। অবনীন্দ্রনাথের ভাষায়, সাদা পাথরে গড়া একটি তপস্বিনীর মূর্তি। কলেজ স্ট্রিটে অরবিন্দের বাসায় কতবার গিয়েছে নিবেদিতা। নিবেদিতার জন্য অরবিন্দের বড় ভয়, বলছে পুলিশ তো আপনাকেই ধরবে। নিবেদিতা স্নিগ্ধ মুখে হাসলেন, আইরিশ বিপ্লবের কোলে আমি মানুষ হয়েছি, কারাগার বা নির্বাসনের আমার ভয় নেই। না, সত্যি ভয় নেই, আপনাকেই আপনার গায়ের চামড়া বাঁচাবে, আপনি যে মেমসাহেব। নিবেদিতা প্রশান্ত স্বরে বললে, না, আমাকে বাঁচাবেন আমার গুরু স্বামী বিবেকানন্দ। শ্মশান আর গৃহ যার কাছে সমান, যিনি সর্বনিশ্চিন্ত সর্বনির্ভয়। কি বলেছেন স্বামীজি? বলেছেন বিশ্বাস, বিশ্বাসেই মানুষকে সিংহ করে। যদি জড় জগতে বড় হতে চাও, বিশ্বাস করো তুমি বড়। আমি হয়তো একটি ক্ষুদ্র বুদ্বুদ, তুমি হয়তো পর্বতুল্য উচ্চ তরঙ্গ, কিন্তু যেন অনন্ত সমুদ্র আমাদের উভয়েরই পশ্চাদ্দেশে রয়েছে। সেই অনন্ত ঈশ্বর আমাদের সকল শক্তি ও বীর্যের ভাণ্ডার স্বরূপ, আর আমরা উভয়েই সেই ভাণ্ডার থেকে যত ইচ্ছে শক্তি সংগ্রহ করতে পারি। অতএব নিজের ওপর বিশ্বাস করো, মূল কথা হচ্ছে শ্রদ্ধা। শ্রদ্ধা না হলে বিশ্বাস আসবে কি করে? নিজেকে শ্রদ্ধা করতে শেখো, তোমার মাঝেই রয়েছে সেই অনন্তের আয়তন। আর ঈশ্বর কে? তুমি ঈশ্বর, সে আত্মবিশ্বাসী ঈশ্বর বিশ্বাস। আমাদের বালকদের যে বিদ্যা শিক্ষা হচ্ছে তা একান্ত অনস্তি ভাবপূর্ণ। স্কুল বালক কিছুই শেখে না, তা সমস্ত কেবল ভেঙে চুরে যায়, ফল শ্রদ্ধাহীনত্ব। যে শ্রদ্ধা বেদ ও বেদান্তের মূল মন্ত্র, যে শ্রদ্ধা নচিকেতাকে যমের মুখে গিয়ে প্রশ্ন করতে সাহসী করেছিল, যে শ্রদ্ধা বলে এই জগৎ চলছে, সেই শ্রদ্ধারই বিলুপ্তি। তাই আমরা বিনাশের এত কাছাকাছি চলে এসেছি। ধর্ম আর কি? আবার বলছেন স্বামীজি, ধর্ম হচ্ছে মানুষের ভেতর যে ব্রহ্মত্ব প্রথম থেকে বর্তমান তারই প্রকাশ। তুমি হচ্ছে অনন্তেরই অংশ, এই হচ্ছে তোমার স্বরূপ। তুমি তোমার স্বরূপে উদ্ঘাটিত হও, সে উদ্ঘাটনের আগে তোমার ছুটি নেই। উত্তিষ্ঠিত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত, ওঠো জাগো, তোমার সেই পরম তমকে না পাওয়া পর্যন্ত ক্ষান্ত হয়ো না। বাল গঙ্গাধর তিলকের বাড়িতে স্বামী বিবেকানন্দ অতিথি হয়ে কাটিয়েছিলেন কয়েকটি দিন। কে জানে সেই সংস্পর্শ থেকে কোনো অনুপ্রেরণা তিলককে সঞ্চারিত করেছিল কিনা। বোম্বে থেকে পুনা যাচ্ছেন তিলক, স্টেশনে তার কামরায় একজন সন্ন্যাসী উঠলেন। কজন গুজরাটি ভদ্রলোক সন্ন্যাসীকে তুলে দিতে এসেছিল, তিলকের সঙ্গে মামুলি পরিচয় করিয়ে দিল। সন্ন্যাসীকে দেখিয়ে বললেন, ইনি পুনা যাচ্ছেন, পুনাতে আপনার বাড়িতেই তো থাকতে পারেন। অনায়াসে তিলক আতিথেয়তায় প্রসারিত হলেন। নিভৃত হবার পর তিলক সন্ন্যাসীকে জিজ্ঞেস করলেন, আপনার নাম কি? সন্ন্যাসী মৃদু হাসল, বললে, সন্ন্যাসীর কোনো নাম নেই। ন-দশ দিন সন্ন্যাসী থাকলো তিলকের বাড়িতে, কিন্তু তিলকের জন্য ঈশ্বর প্রসঙ্গ ছাড়া কথা নেই। বেদান্ত আর অদ্বৈতবাদ, সোহহং আর তত্ত্বমসি, আমিও ঈশ্বর তুমিও ঈশ্বর। তিলকের জন্য অহংকার নেই, আত্মপ্রচার নেই, কে তিনি ধূসরতম ইঙ্গিত পর্যন্ত নেই, এমন নির্লিপ্ত, এমন নিরাসক্ত। আচ্ছা মহারাজ, গীতা কি শেখায়, সংসার ত্যাগ না নিষ্কাম কর্ম? সন্ন্যাসী বললে, নিষ্কাম কর্ম। আমারও সেই মত, বললে তিলক, ত্যাগ যদি কিছু থাকেও সে কর্মত্যাগ নয়, সে ফলত্যাগ। হ্যাঁ, বললে সন্ন্যাসী, সিদ্ধি অসিদ্ধিতে সমত্ব বুদ্ধি, কর্তৃত্বাভিমান ত্যাগ করে আর ঈশ্বরের সর্বকর্ম সমর্পণ। সন্ন্যাসী চলে গেল, কোথায় গেল কে জানে। দু তিন বছর বাদে খবর এলো, স্বামী বিবেকানন্দ নামে এক ভারতীয় সন্ন্যাসী শিকাগো ধর্মসভায় দিগ্বিজয় করে দেশে ফিরেছে। ভারতবর্ষের যে শহরেই যাচ্ছে, দিচ্ছে রোমাঞ্চকর বক্তৃতা। মানুষের প্রকৃত সত্তাই যে ঈশ্বরত্ব, সেই রোমাঞ্চ। এই তো কাগজে কাগজে তার ছবি বেরিয়েছে, এ কী আশ্চর্য! এ তো সেই সন্ন্যাসী যে পুনায় তার বাড়িতে অতিথি হয়েছিল ন-দশ দিন, সেই ঈশ্বর তন্ময় বেদান্ত সিংহ।
1: এতক্ষণ শুনলেন মহিলা মজলিশ, অনুষ্ঠানটি সাহিত্য থেকে পাঠ।
0: উপস্থাপনায় শাহানা বন্দ্যোপাধ্যায়। আকাশবাণী শিলিগুড়ি কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ এবং পরবর্তীতে স্থানীয় সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। 80তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সন্ধি 7টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। স্বাধীনতা দিবসের আগে আজ দেশভাগ বিভীষিকা স্মরণ দিবস পালন করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশভাগের ফলে ক্ষতিগ্রস্ত সমস্ত ভারতবাসীর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। স্বাধীনতা দিবস উপলক্ষে পুলিশ, হোমগার্ড সহ 1057 জন কর্মী সাহসিকতা ও সেবা পদক ঘোষণা। 7 সন্দেহভাজন বাংলাদেশি নাগরিককে আটক করে হোল্ডিং সেন্টারে পাঠিয়েছে মুর্শিদাবাদের লালগোলা থানার পুলিশ। নেতাজি সুভাষ বসু সম্পর্কে অবমাননাকর মন্তব্যের জন্য পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত রাজ্যসভার বিজেপি সাংসদ অনন্ত মহারাজ ক্ষমা চেয়েছেন। কোচবিহারে তার বিরুদ্ধে মামলা দায়ের। কানাডিয়ান ওপেন টেনিস প্রতিযোগিতায় মহিলাদের সিঙ্গলসে ইগা সুইয়াটেক চ্যাম্পিয়ন হয়েছেন। আসছি বিস্তারিত খবরে। 80তম স্বাধীনতা দিবসের প্রাক সন্ধে আজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। জাতীয় স্তরে আকাশবাণী সবকটি প্রচার তরঙ্গে সন্ধে 7টায় রাষ্ট্রপতির ভাষণ সম্প্রচারিত হবে। দূরদর্শনের সবকটি চ্যানেলে প্রথমে হিন্দি এবং পরে ইংরেজি ভাষায় এই ভাষণ সম্প্রচার করা হবে। এরপর আঞ্চলিক ভাষায় শোনা যাবে রাষ্ট্রপতির ভাষণ। আকাশবাণী তাদের নিজ নিজ আঞ্চলিক চ্যানেলে রাত 9:30 রাষ্ট্রপতির ভাষণ সম্প্রচার করবে। দেশজুড়ে আজ দেশভাগ বিভীষিকা স্মরণ দিবস পালন করা হচ্ছে। এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশভাগের ভয়াবহ সময়ে পেরিয়ে আসা সকল দেশবাসীর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। সংস্কৃত একটি উদ্ধৃতি তুলে ধরে তিনি তাদের সাহস ও দৃঢ় সংকল্পের কথা স্মরণ করেন। দেশের উন্নয়নে তাদের অমূল্য অবদানের কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশভাগের সময় প্রাণ হারানো এবং সেই ভয়াবহ পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করা মানুষদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় তিনি বলেন, 1947 সালের 14ই আগস্ট ইতিহাসের অন্যতম নৃশংস অধ্যায়ের সাক্ষী। তিনি আরও উল্লেখ করেন, দেশভাগের সময় লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারান আর কোটি কোটি মানুষ ঘরবাড়ি ও প্রিয়জনদের ছেড়ে বাস্তুচ্যুত হতে বাধ্য হন। তরুণ প্রজন্মের কাছে এই মর্মান্তিক ইতিহাস পৌঁছে দেওয়ার প্রয়োজনীয়তার কথাও জানান শ্রী শাহ। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, দেশভাগের সেই মর্মান্তিক ঘটনায় লক্ষ লক্ষ পরিবার শোক, ঘরছাড়া হওয়া ও অনিশ্চয়তার মধ্যে পড়েছিল। একই সঙ্গে ঘরবাড়ি ও প্রিয়জন হারিয়েও নতুন করে জীবন গড়ে তোলার অগণিত মানুষের সংগ্রাম, সাহস, আত্মত্যাগ ও দৃঢ় মানসিকতার কথাও স্মরণ করেন তিনি। 80তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ সন্ধ্যায় দেশের সেনাবাহিনীর উদ্দেশ্যে ভাষণ দেবেন। আজ বিকেল 5:10 আকাশবাণীর FM গোল্ড এবং ইন্দ্রপ্রস্থ চ্যানেলে এই ভাষণ শোনা যাবে। স্বাধীনতা দিবসের প্রাক্কালে সরকার পুলিশ, অগ্নি নির্বাপণ পরিষেবা, হোমগার্ড, সিভিল ডিফেন্স এবং সংশোধনাগার পরিষেবার সঙ্গে যুক্ত 1057 জন কর্মীর জন্য সাহসিকতা এবং সেবা পদক ঘোষণা করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর 272 জন পুলিশ এবং 29 জন অগ্নি নির্বাপণ কর্মী সহ 301 জনের জন্য সাহসিকতা পদক প্রদানের কথা ঘোষণা করেছেন। এদের মধ্যে 197 জন বাম উগ্রপন্থা অধ্যুষিত এলাকায় কর্মরত, 51 জন জম্মু কাশ্মীরের, 12 জন উত্তর পূর্বাঞ্চলের এবং 41 জন দেশের অন্যান্য অঞ্চলে কর্মরত রয়েছেন। এছাড়াও 92 জনকে রাষ্ট্রপতির পদক এবং 664 জনকে অসাধারণ কাজের স্বীকৃতিতে বিশেষ পদক দেওয়া হবে বলে জানানো হয়েছে। কেন্দ্রীয় তদন্ত ব্যুরো CBI এবছরের স্বাধীনতা দিবস উপলক্ষে 21 জন আধিকারিককে রাষ্ট্রপতি পদক ও বিশিষ্ট সেবা পদক দিয়ে সম্মানিত করেছে। রাষ্ট্রপতির বিশিষ্ট সেবা পদক প্রাপকদের মধ্যে রয়েছেন সহকারী আরক্ষাধ্যক্ষ শোভা দত্ত, অতিরিক্ত পুলিশ সুপার মনোজ বন্দ্যোপাধ্যায় এবং গিন্নি রানা এবং DSP সঞ্জয় কুমার সামল। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার আওতায় সরাসরি সুবিধা হস্তান্তর বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের জন্য কেন্দ্রীয় ব্যাংকের ডিজিটাল মুদ্রা বা ডিজিটাল রুপির ব্যবহার আজ চণ্ডীগড়ে চালু হচ্ছে। সরকারি সূত্র অনুযায়ী প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার অধীনে খাদ্যভর্তুকির জন্য DBT ব্যবস্থা পূর্ণাঙ্গভাবে চালু করার ক্ষেত্রে চণ্ডীগড় হবে দেশের প্রথম কেন্দ্রশাসিত অঞ্চল। সেখান থেকে ভার্চুয়াল মাধ্যমে দাদরা ও নগর হাভেলির জন্য এই উদ্যোগটি সূচনা করা হবে। দেশের সমৃদ্ধ হস্তচালিত তাঁত শিল্পের ঐতিহ্যকে বিশ্বের দরবারে তুলে ধরতে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং আজ নতুন দিল্লিতে হ্যান্ডলুম হাট, দ্য হ্যান্ডলুম এক্সপিরিয়েন্স সেন্টারের উদ্বোধন

করবেন। বস্ত্র মন্ত্রক জানিয়েছে, হ্যান্ডলুম হাটকে ভারতের হস্তচালিত তাঁত শিল্পের সামগ্রিক পরিমণ্ডলের একটি প্রদর্শনী কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় হস্তচালিত তাঁত উন্নয়ন নিগম NHDC একটি প্রদর্শনীর আয়োজন করবে। সেখানে 24 জন পুরস্কারপ্রাপ্ত তন্তুবায়ের কাজ প্রদর্শিত হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। 7 সন্দেহভাজন বাংলাদেশ নাগরিককে আটক করে হোল্ডিং সেন্টারে পাঠিয়েছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের লালগোলা থানার পুলিশ। গতকাল সকালে লালগোলা থানার বালিগ্রাম এলাকা থেকে ওই 7 জনকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সকলেই বাংলাদেশের রাজশাহী জেলার বিভিন্ন থানা এলাকার বাসিন্দা। কয়েক মাস আগে ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে তারা অবৈধভাবে ভারতে আসে, পরে কাজের জন্য দক্ষিণ ভারতে চলে যায় তারা। স্থানীয়দের সন্দেহ হওয়ায় বিষয়টি তারা লালগোলা থানায় জানায়। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে গিয়ে পুলিশ তাদের আটক করে। নেতাজি সম্পর্কে অবমাননাকর মন্তব্যের জন্য নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজ ক্ষমা চেয়েছেন। সামাজিক মাধ্যমে এক ভিডিও পোস্ট করে তিনি বলেন, নেতাজি সম্পর্কে তার করা বক্তব্যে মানুষের ভাবাবেগে আঘাত লেগে থাকলে তিনি ক্ষমা প্রার্থী। অনন্ত মহারাজের রাজ্যসভার সাংসদ পদ খারিজ এবং গ্রেফতারের দাবি জানিয়েছে বিরোধী দলগুলি। অন্যদিকে কোচবিহারের কোতোয়ালি থানার পুলিশ এই সাংসদের বিরুদ্ধে এবার মামলা রুজু করেছে। গত 7 আগস্টের একটি অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে এই মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। আগেই জানানো হয়েছে, নেতাজি সম্পর্কে সমাজ মাধ্যমে কুরুচিকর পোস্টের অভিযোগে কোচবিহার থেকে এ পর্যন্ত পুলিশ 5 জনকে গ্রেফতার করেছে। সংযুক্ত আরব আমিরশাহীর 2টি তেলবাহী জাহাজ গত সন্ধ্যায় হরমুজ প্রণালী পেরোনোর সময় আক্রান্ত হয়। সংযুক্ত আরব আমিরশাহীর বিদেশমন্ত্রক জানিয়েছে, ইরানের পক্ষ থেকে এই জাহাজগুলিতে আক্রমণ চালানো হয়। তারা এই ঘটনার তীব্র নিন্দা করেছেন এবং অবিলম্বে এই ধরনের আক্রমণ বন্ধ করার আহ্বান জানিয়েছেন। সেদেশের বিদেশমন্ত্রক আরও বলেছে, ইরান রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব উপেক্ষা করে যেভাবে জাহাজের ওপর আক্রমণ চালিয়েছে তার ফলে আন্তর্জাতিক সমুদ্রপথে জাহাজ চলাচল বিঘ্নিত হয়েছে। পূর্ব জাপানে টানা প্রবল বৃষ্টিতে অন্তত 6 জনের মৃত্যু হয়েছে। গতকাল থেকে আজ ভোর পর্যন্ত টানা বৃষ্টিতে ব্যাপক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, জাপানের আবহাওয়া দপ্তর টোকিওর কাছাকাছি চিবা অঞ্চলের 1/3 বেশি পৌরসভায় সর্বোচ্চ স্তরের লেভেল 5-এর ভারী বর্ষণ সতর্কতা জারি করেছে। প্রবল বর্ষণের কারণে চিবা ও টোকিওর বিভিন্ন অংশে পরিবহন ব্যবস্থা ব্যাহত হয়েছে, বহু যাত্রী রাস্তায় আটকে রয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চালকবিহীন ড্রোন এবং এর যন্ত্রাংশ আমদানির ওপর 100% পর্যন্ত নতুন শুল্ক আরোপের ঘোষণা করেছেন। চীনের একচ্ছত্র আধিপত্য খর্ব করতে এবং বিদেশি সরবরাহকারীদের ওপর নির্ভরতা কমানোর লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তিনি জানান। নতুন এই পদক্ষেপের আওতায় নির্দিষ্ট কিছু চালকবিহীন আকাশযান ব্যবস্থার ওপর 100% শুল্ক আরোপ করা হবে। ছোট আকারের ড্রোনগুলির ক্ষেত্রে শুল্কের হার কমে 25% হবে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি আজ চামোলি জেলার জলবিদ্যুৎ প্রকল্পের ভূমিধসের ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি সেখানে ত্রাণ ও উদ্ধার কাজের সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট সকলের সঙ্গে কথা বলেন। আগেই জানানো হয়েছে, উত্তরাখণ্ডের চামোলি জেলায় গত সন্ধ্যে এক জলবিদ্যুৎ প্রকল্পের নির্মীয়মাণ সুড়ঙ্গে ভূমিধসের ঘটনায় 7 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 14 জন। সুড়ঙ্গের ভেতরে 22 জন শ্রমিক আটকে পড়েছিলেন, তাদের মধ্যে 20 জনকে উদ্ধার করা গেলেও এখনও নিখোঁজ 2 জন, আহত 14 জন হাসপাতালে চিকিৎসাধীন। জম্মু ও কাশ্মীরের ঐতিহাসিক ও সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ স্থানের পুনরুদ্ধার এবং অঞ্চলের পর্যটনের ঐতিহ্যকে আরও শক্তিশালী করতে সরকার মোট 18 কোটি 60 লক্ষ টাকার 3টি প্রকল্প অনুমোদন দিয়েছে। প্রকল্পগুলির মধ্যে রয়েছে সাম্বা জেলার উত্তর বাহিনী হেরিটেজ, কাঠুয়া জেলার ঐতিহাসিক বসৌলি দুর্গ, অনন্তনাগে যাত্রীনিবাসের পুনরুদ্ধার ও পুনর্জীবন এবং ঐতিহাসিক নাল্লা সাউন্ডবাড়ি ঝর্ণার সৌন্দর্যায়ন। প্রধানমন্ত্রী বিশ্বকর্মা প্রকল্পে দিল্লি NCR অঞ্চলের 100 জন উপভোক্তা স্বাধীনতার 80তম বর্ষপূর্তিতে দিল্লি লালকেল্লায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ মন্ত্রক জানিয়েছে, তাঁদের হাতে স্মারক তুলে দেওয়া হবে এবং মন্ত্রকের কর্মকর্তাদের সঙ্গে বিশেষ আলোচনায় তাঁরা অংশ নেবেন। স্কোয়াড্রন লিডার ভাকান্ত ভারতীয় বায়ুসেনার প্রথম মহিলা আধিকারিক হিসেবে ফাইটার কমব্যাট লিডার হয়ে ইতিহাস গড়েছেন। গোয়ালিয়রের ট্যাকটিক্স অ্যান্ড এয়ার কমব্যাট ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্টে এই সাফল্য অর্জন করেন তিনি। সমাজমাধ্যমে এক বার্তায় ভারতীয় বায়ুসেনা জানিয়েছে, তাঁর এই যুগান্তকারী কৃতিত্ব, পেশাগত উৎকর্ষ, রণকৌশলগত দক্ষতা এবং আকাশপথে দেশের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে বায়ুসেনার প্রতিশ্রুতি প্রতিফলিত করে। কানাডিয়ান ওপেন টেনিস প্রতিযোগিতায় মহিলাদের সিঙ্গলসে পোল্যান্ডের 7ম বাছাই ইগা সুইয়াটেক চ্যাম্পিয়ন হয়েছেন। দ্বিতীয় বাছাই কাজাখস্তানের এলেনা রিবাকিনাকে 6-2, 6-3 স্ট্রেট সেটে হারিয়ে দেন তিনি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। 80তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সন্ধ্যে 7টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। স্বাধীনতা দিবসের আগে আজ দেশভাগ বিভীষিকা স্মরণ দিবস পালন করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র

নরেন্দ্র মোদী দেশভাগের ফলে ক্ষতিগ্রস্ত সমস্ত ভারতবাসীর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। স্বাধীনতা দিবস উপলক্ষে পুলিশ, হোমগার্ড সহ 1,057 জন কর্মীর জন্য সাহসিকতা ও সেবা পদক ঘোষণা। 7 সন্দেহভাজন বাংলাদেশি নাগরিককে আটক করে হোল্ডিং সেন্টারে পাঠিয়েছে মুর্শিদাবাদের লালগোলা থানার পুলিশ। নেতাজি সুভাষ বসু সম্পর্কে অবমাননাকর মন্তব্যের জন্য পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত রাজ্যসভার বিজেপি সাংসদ অনন্ত মহারাজ ক্ষমা চেয়েছেন কোচবিহারে তার বিরুদ্ধে মামলা দায়ের। কানাডিয়ান ওপেন টেনিস প্রতিযোগিতায় মহিলাদের সিঙ্গলসে ইগা সুইয়াটেক চ্যাম্পিয়ন হয়েছেন। খবর শেষ হলো, এখন শুনবেন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি শুভ্রা চক্রবর্তী। 80তম স্বাধীনতা দিবসের প্রাককালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সন্ধ্যা 7টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। এর প্রেক্ষিতে তার আকাশবাণী কলকাতার সন্ধে 7:35 জাতীয় সংবাদ রাত 8টায় সম্প্রচারিত হবে। সন্ধে 7টা ও 8টার FM হেডলাইন্স এবং রাত 8:10 খেলার খবর বাতিল থাকছে। রাষ্ট্রপতির ভাষণের বাংলা অনুবাদ সম্প্রচার করা হবে রাত 9:30। অন্যদিকে আগামীকাল 15 আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির লালকেল্লা প্রাকার থেকে সকাল 7টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর ভাষণ শেষ হলে রাজ্যবাসীর উদ্দেশ্যে বেতার ভাষণ দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। অসামান্য প্রশংসনীয় কাজের স্বীকৃতি হিসেবে স্বাধীনতা দিবসে রাজ্যের 14 জন IPS আধিকারিক মুখ্যমন্ত্রী পদক পাচ্ছেন। আগামীকাল স্বাধীনতা দিবসের অনুষ্ঠান মঞ্চে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাদের এই পদক দিয়ে সম্মানিত করবেন। চিফ মিনিস্টার মেডেল ফর আউটস্ট্যান্ডিং সার্ভিস 2026 পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন 6 IPS আধিকারিক। এরা হলেন দময়ন্তী সেন, অজয় কুমার, নীরজ কুমার সিং, কে জয়রামন, প্রণব কুমার এবং কুণাল আগরওয়াল। অন্যদিকে চিফ মিনিস্টার মেডেল ফর কমান্ডেবল সার্ভিসের জন্য নির্বাচিত হয়েছেন 8 জন IPS আধিকারিক। হুগলির ত্রিবেণী শিবপুর থেকে তিরঙ্গা শোভাযাত্রায় আজ উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। ত্রিবেণী শিবপুর থেকে হাওড়া বর্ধমান শাখার মগরা রেল স্টেশন পর্যন্ত প্রায় 5 কিলোমিটার রাস্তা অতিক্রম করে এই মিছিল। নেতাজি, স্বামীজি, ভগৎ সিংয়ের বেশে শোভাযাত্রায় উপস্থিত ছিলেন অনেকে। সপ্তগ্রাম বিধায়ক স্বরাজ ঘোষ, বিজেপি জেলা সভাপতি গৌতম চট্টোপাধ্যায়, স্থানীয় বিজেপি নেতাকর্মীরা এই শোভাযাত্রায় অংশ নেন। স্বাধীনতা দিবস উপলক্ষে বাঁকুড়ার মন্দির নগরী বিষ্ণুপুরে ভারত সরকারের পুরাতত্ত্ব বিভাগের মন্দিরগুলি তেরঙ্গা আলো রোশনাইয়ে সাজিয়ে তোলা হয়েছে। অন্যদিকে স্বাধীনতা দিবসের প্রাককালে জলপাইগুড়ি জেলার বিভিন্ন বাজারে প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে বিভিন্ন আকারের জাতীয় পতাকা, তেরঙ্গা হাতের ব্যান্ড, ওড়না, মাথার টুপি সহ বিভিন্ন জিনিস। আগামীকাল স্বাধীনতা দিবস উপলক্ষে বীরভূমের সিউড়ি স্টেশন চত্বর ও সংলগ্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে GRP ও RPF। স্টেশনে আসা যাত্রীদের ব্যাগ ও অন্য সমস্ত জিনিস পরীক্ষা করে দেখা হচ্ছে। কালীঘাট মন্দিরের সুরক্ষায় নতুন পদক্ষেপ নিল কলকাতা পুলিশ। মন্দির চত্বর এবং দর্শনার্থীদের নিরাপত্তায় সেখানে পুলিশ ফাঁড়ি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতরাতে কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা এ সংক্রান্ত নির্দেশিকা জারি করেন। এই প্রথম কোনো ধর্মীয় স্থানের জন্য আলাদা করে পুলিশ ফাঁড়ির ব্যবস্থা করছে লালবাজার। দেশভাগের বিভীষিকা ও যন্ত্রণাময় ইতিহাস স্মরণ করতে আজ রাজ্যজুড়ে পার্টিশন হরার রিমেম্বরেন্স ডে বা দেশভাগ বিভীষিকা স্মরণ দিবস পালন করা হচ্ছে। এই উপলক্ষে নিউটাউনের কনভেনশন সেন্টারে আজ এক প্রদর্শনীর উদ্বোধন করবেন রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন। মুর্শিদাবাদের বহরমপুর রবীন্দ্র সদনে আজ বিকেল 5টায় এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দেখানো হবে 3টি বিশেষ ভিডিও। রাজ্যের 2 মন্ত্রী, জেলাশাসক সহ কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। নেতাজি সম্পর্কে অবমাননাকর মন্তব্যের জন্য নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজ ক্ষমা চেয়েছেন। সামাজিক মাধ্যমে এক ভিডিও পোস্ট করে তিনি বলেন, নেতাজি সম্পর্কে তার করা বক্তব্যে মানুষের ভাবাবেগে আঘাত লেগে থাকলে তিনি ক্ষমা প্রার্থী। অনন্ত মহারাজের রাজ্যসভার সাংসদ পদ খারিজ এবং গ্রেপ্তারের দাবি জানিয়েছে বিরোধী দলগুলি। অন্যদিকে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ এই সাংসদের বিরুদ্ধে এবার মামলা রুজু করেছে। গত 7 আগস্টের একটি অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে এই মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। আগে জানানো হয়েছে, নেতাজি সম্পর্কে সমাজ মাধ্যমে কুরুচিকর পোস্টের অভিযোগে কোচবিহার থেকে এ পর্যন্ত পুলিশ 5 জনকে গ্রেপ্তার করেছে। এই ঘটনায় উত্তর দিনাজপুরের চাকুলিয়া থেকে কিরণ কুমার দাস নামে এক ব্যক্তিকে ইসলামপুর সাইবার থানার পুলিশ আগেই গ্রেপ্তার করেছিল। কন্যারত্ন দিবস উদযাপন উপলক্ষে রাজ্যের নারী ও শিশু বিকাশ দপ্তর আজ কলকাতা ধনধান্য প্রেক্ষাগৃহে এক অনুষ্ঠানের আয়োজন করেছে। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উল্লেখ্য, গত সরকারের আমল থেকেই 14 আগস্ট দিনটি কন্যাশ্রী দিবস হিসেবে পালিত হতো। পরিবারের সদস্যদের না জানিয়ে অভয়া দেহ তড়িঘড়ি সৎকারের অভিযোগে ওড়িশার একটি হোটেল থেকে ধৃত পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ ও পানিহাটি পুরসভার প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখার্জিকে আজ ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হচ্ছে। খড়দা থানা থেকে তাদের দুজনকে বের করে আনার সময় থানা চত্বরে তাদের ঘিরে বহু মানুষ বিক্ষোভ দেখাতে থাকেন। তাদের লক্ষ্য করে ছোঁড়া হয় কাদা ও ডিম। নির্মল ঘোষকে মাথায় হেলমেট পরিয়ে থানা থেকে গাড়িতে তোলা হয়। এর আগে বিজেপি কর্মী সমর্থকরা খড়দা থানার বাইরে DJ বাজিয়ে উল্লাসে মেতে ওঠেন। নির্মল ঘোষের বিরুদ্ধে এছাড়াও লটারি প্রতারণার মামলা রুজু করেছে খড়দা থানার পুলিশ। 7 সন্দেহভাজন বাংলাদেশি নাগরিককে আটক করে হোল্ডিং সেন্টারে পাঠিয়েছে মুর্শিদাবাদের লালগোলা থানার পুলিশ। গতকাল সকালে লালগোলা থানার বালিগ্রাম এলাকা থেকে ওই 7 জনকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, সকলেই বাংলাদেশের রাজশাহী জেলার বিভিন্ন থানা এলাকার বাসিন্দা। মুর্শিদাবাদের সুতির রঘুনাথপুরে ধারালো হাঁসোয়া দিয়ে দুই ভাগ্নি ও এক পাড়াতুতো ভাইজিকে খুনের অভিযোগে ধৃত গোলাম সারওয়ার ওরফে বাদশাকে পুলিশ আজ আদালতে পেশ করবে। সুতি থানার পুলিশ এই ঘটনার পর রাতেই তাকে গ্রেপ্তার করে। কি কারণে তিন শিশুকন্যাকে নৃশংসভাবে হত্যা করা হলো তার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় জখম অপর শিশুকন্যা আনিসা পারভিনের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। কলকাতা প্রিমিয়ার ডিভিশন লীগ ফুটবলে আজ মুখোমুখি হবে ইস্টবেঙ্গল ও ভবানীপুর এফসি। ইস্টবেঙ্গল মাঠে খেলা শুরু হবে দুপুর তিনটে। স্থানীয় সংবাদ শেষ হলো, এর পরের খবর 5:10।
1: আকাশবাণী শিলিগুড়ি শুনছেন মিডিয়াম ওয়েভে 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্জে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এবারে শুনবেন রিয়াঙ্কা রায়ের কণ্ঠে ভাওয়াইয়া।

এতক্ষণ শুনলেন ভাবাইয়া রিয়াঙ্কা রায়ের কণ্ঠে। আকাশবাণী শিলিগুড়ি কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে ইংরেজি এবং হিন্দি সংবাদ।

11 kHz এবং নিউজন AIR অ্যাপে 711 kHz এর ট্রান্সমিটারের সাপ্তাহিক কারিগরির রক্ষণাবেক্ষণের জন্য আজ বিকেল 3টে থেকে 5টা পর্যন্ত এটি বন্ধ রাখা হচ্ছে। তাই এখন থেকে বিকেল 5টা পর্যন্ত পরবর্তী অনুষ্ঠান শুনতে পারবেন কেবলমাত্র বিবিধ ভারতী কেন্দ্র থেকে, অর্থাৎ 101.4 MHz-এ FM প্রচার তরঙ্গে। এবারে শুনবেন আকাশবাণী মুম্বাই কেন্দ্র থেকে বিবিধ ভারতীর বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান সখী সহেলি।

আকাশবাণী শিলিগুড়ি, ঘড়িতে সময় বিকেল পাঁচটা। আজকের সান্ধ্য অধিবেশন শুরু হল। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েব 711 কিলোহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। এখন জওয়ান ভাইদের জন্য হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান।

শ্রোতা বন্ধুরা শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের অনুষ্ঠান। এখন শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ভারতের স্বাধীনতা দিবসের প্রাক সন্ধ্যায়। ভারতের মাননীয় প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিংয়ের সশস্ত্র বাহিনীর উদ্দেশ্যে প্রদত্ত ভাষণ।

এতক্ষণ শুনলেন ভারতের স্বাধীনতা দিবসের প্রাক সন্ধ্যায় ভারতের মাননীয় প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিংয়ের সশস্ত্র বাহিনীর উদ্দেশ্যে প্রদত্ত ভাষণ। এটি আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল। আকাশবাণী শিলিগুড়ি।

0: শ্রোতা বন্ধুরা শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের অনুষ্ঠান, শুরু হচ্ছে সরাসরি সম্প্রচারিত আনন্দধারা। ভারতবর্ষ সূর্যের এক নাম, আমরা রয়েছি সেই সূর্যের দেশে। লীলাচঞ্চল সমুদ্রে অবিরাম গঙ্গা যমুনা ভাগীরথী জেথা মেশে। ভারতবর্ষ মানবতার এক নাম, মানুষের লাগি মানুষের ভালোবাসা, প্রেমের জোয়ারে ভারত ভাসমান, যুগে যুগে তাই বিশ্বের যাওয়া আসা। ভারতবর্ষ সূর্যের এক নাম, আমরা রয়েছি সেই সূর্যের দেশে। শ্রোতা বন্ধুরা, সরাসরি সম্প্রচারিত আনন্দধারা অনুষ্ঠানে আজকের আমাদের বিষয়ভাবনাই ভারতবর্ষ সূর্যের এক নাম। এ প্রসঙ্গে আপনারা ফোন করুন 9434076705 এই নম্বরে। ভারতবর্ষ সূর্যের এক নাম, সাথে রয়েছে আপনাদের পছন্দের গান। শুরুতেই শ্রোতা বন্ধু যুক্ত হয়েছেন আমাদের সাথে। নমস্কার, কে রয়েছেন আমাদের সাথে?
1: হ্যাঁ দাদা ভাই, নমস্কার।
0: নমস্কার, নমস্কার, বলুন।
1: বীরভূমের দুবরাজপুর থেকে বলছি, অমিতাভ ঘোষ।
0: অমিতাভ ঘোষ, ঠিক। আমার নামের সাথে যেহেতু আপনার যোগাযোগ রয়েছে, তাই আপনার ফোন আমরা অবশ্যই পাব।
1: ধন্যবাদ দাদা ভাই।
0: আমাদের আজকের বিষয় ভাবনায় ভারতবর্ষ সূর্যের এক নাম। আমরা ভারতবর্ষকে নিয়ে, আমাদের দেশ নিয়ে আমরা বিভিন্নভাবে কিছু
1: আলোচনায় রয়েছেন। হ্যাঁ, কিছু তথ্য সকাল থেকে, আসলে সেটাই স্বাভাবিক। দেখুন, এই আগস্ট মাসটা কিন্তু একদিক থেকে পূর্ণের মাস, গৌরবের মাস এবং আনন্দের মাস। হ্যাঁ, সেই সঙ্গে সঙ্গে আমরা স্মরণ করি সেই সমস্ত বীর বিপ্লবীদের যারা এই স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছিল। আসলে 1947 সালের 15ই আগস্ট দিনটা, হ্যাঁ, কোনো একটা দিন, বিশেষ দিন নয়, সেদিন কিন্তু আমাদের মুক্ত হওয়ার দিন। আমরা ডানা মেলে স্বাধীন হয়েছিলাম সেদিন, এবং তিরঙ্গা, জাতীয় পতাকা

0: হ্যাঁ, বর্ণরঞ্জিত জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল এবং সেই পতাকাকে শ্রদ্ধা জানিয়ে আমরা সবাই জেগে উঠেছিলাম, বন্দে মাতরম, জয় হিন্দ। যাই হোক, তাও দেখুন আমরা একটা গান কিন্তু প্রায়ই শুনি, মাঝে মাঝেই শুনি মান্না দের কণ্ঠে, ভারত আমার ভারতবর্ষ,
1: অবশ্যই এই
0: স্বদেশ
1: গান
0: আমার
1: শোনাবো
0: স্বপ্নগো।
1: আপনাকে।
0: হ্যাঁ, আর তোমাতে আমরা লোভিয়া জনম, ধন্য হয়েছি ধন্য গো। আসলে আমরা যারা আম জনতা প্রত্যেকেই কিন্তু ভারতবাসী, আর ভারতবাসীর একটাই পরিচয় দাদা ভাই, সেটা হচ্ছে কোনো ধর্ম নয়, বর্ণ নয়, জাতি নয়, শুধুই আমরা মানুষ। আর সেই মানুষে মানুষে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য এবং ভ্রাতৃত্ববোধটুকু যদি জাগিয়ে তুলতে পারি, তাহলে ভারতবর্ষ হ্যাঁ একেবারে শান্তিপূর্ণ দেশ হিসাবে অন্য সব দেশের থেকে এগিয়ে যাবে। আর
1: সকল
0: একটা
1: দেশের
0: কথা দাদা,
1: রানী,
0: হ্যাঁ সকল দেশের রানী।
1: ঠিক
0: হ্যাঁ,
1: ঠিক
0: তো আর এভাবেই আবার দেখুন কৃষকরা যেভাবে পরিশ্রম করে ফসল ফলিয়ে, আমাদের যে অন্নদাতা যারা, হ্যাঁ তাদেরকেও এ মাসে স্মরণ করার দিন। কারণ দেখুন এই যে ধান রোপণের যে সময়টা, সেটা কিন্তু এই 1 মাস, তাহলে
1: ঠিক
0: তাদেরকেও আমরা সম্মান জানাই, সম্মান জানাই আমরা সেই সমস্ত মানুষদের। হ্যাঁ, এই আগস্টের পরে যে সেপ্টেম্বরটা আসবে শিক্ষক দিবস হিসেবে, যেটা হ্যাঁ পরিচিতি লাভ করে আছে 5ই সেপ্টেম্বর দিনটা, তাদেরও কিন্তু সম্মান জানানোর দিন এই 1 মাস। আসলে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের যে কাঁধে কান মিলিয়ে লড়াইয়ের যে বার্তাটা হ্যাঁ আমরা মানে পেয়েছি স্বাধীনতাদের কাছ থেকে, সেটা কিন্তু আমাদের পাথেয় করে চলতে হবে দাদা ভাই। সেখানে
1: ঠিক
0: থাকবে না কোনো হিংসা, কোনো বিদ্বেষ, হ্যাঁ কোনো দল বিরোধী কার্যকলাপ। এটুকুই শেয়ার করলাম,
1: খুব
0: ভালো
1: ভালো,
0: থাকবেন,
1: খুব ভালো,
0: নমস্কার,
1: ধন্যবাদ, ধন্যবাদ
0: ধন্যবাদ।
1: আপনাকে।
0: হ্যাঁ ধন্যবাদ দাদা ভাই, নমস্কার নেবেন।
1: শ্রোতা বন্ধুরা, প্রথমেই শ্রোতা বন্ধু আমাদের যেভাবে বললেন সেই গান দিয়েই অনুষ্ঠানের শুরু করি। চার মূর্তি ছায়াছবি থেকে মান্নাদের কণ্ঠে এবং অজয় দাসের সুরে এই গানটি।

0: সকলের জানা একটি গান দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু হল। শ্রোতাবন্ধু যুক্ত হয়েছেন আমাদের সাথে, নমস্কার।
1: হ্যাঁ, হ্যালো, নমস্কার দাদা ভাই।
0: হ্যাঁ, কি বলছেন?
1: হ্যাঁ, আমি বোলপুর বীরভূম থেকে অম্বিকা মণ্ডল বলছি।
0: অবশ্যই, আমাদের বিষয় ভাবনায় রয়েছে ভারতবর্ষ সূর্যের এক নাম।
1: সূর্যের এক নাম, হ্যাঁ, দেখুন, সত্যি তাই। আগামী কালকে আমরা 80তম স্বাধীনতা দিবস উদযাপন করব। তো হ্যাঁ, স্বাধীনতা দিবসের প্রাক্কালে আমরা রয়েছি। আপনাকে এবং সকল শ্রোতা বন্ধুকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং শুভকামনা জানালাম। আর হ্যাঁ, যে গানটা দাদা ভাই শোনালেন, ভারত আমার ভারতবর্ষ, মান্না দের কণ্ঠে, এটা চারমূর্তি সিনেমার গান। দেখেছি, অনেক ছোটবেলায় দেখেছি সিনেমাটা, মনে আছে। তো যাই হোক, হ্যাঁ, এই ধরনের গান সত্যি আমাদের মনকে ছুঁয়ে যায়। আর দেখুন, শুধুমাত্র একটি দিন তো নয়, আমরা অনেক কষ্টে এই স্বাধীনতা পেয়েছি। ইংরেজদের 200 বছরের শাসনের শাসন এবং শোষণ করেছিলেন আমাদের এই দেশবাসীকে। বহু রক্ত ঝরিয়ে বিপ্লবীরা এই স্বাধীনতা আমাদের এনে দিয়েছিলেন। তাই এই স্বাধীনতা দিবস আমরা পালন করব ঠিকই, কিন্তু আমাদের এটাও মনে রাখতে হবে যে এই যে স্বাধীন আমরা হয়েছি, এই স্বাধীন আমাদের স্বাধীন দেশের নাগরিক হয়ে আমাদের কিছু দায়িত্ব কর্তব্য কিন্তু আছে। সেইগুলো যদি আমরা সঠিকভাবে পালন করি, তবে ভারতবর্ষ সূর্যের আর এক নাম হতে পারবে। কারণ আমরা শান্তি চাই, যুদ্ধ চাই না, সকলের সঙ্গে সকলে একসঙ্গে মিলেমিশে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য সব কিছুই আমাদের যেন বজায় থাকে, এই এই সম্পর্কগুলো যেন আমাদের অটুট থাকে, একে অপরের পাশে যেন আমরা থাকতে পারি, তাহলেই কিন্তু ভারতবর্ষ সূর্যের আর এক নাম। এবং আরো একটা কথা, দেখুন, কবিগুরু বলেছেন যে জন্মেছি এই সার্থক জনম আমার জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগ তোমায় ভালোবেসে। তো সত্যি তাই, এটুকুনি বললাম, ভালো থাকবেন, নমস্কার নেবেন।
0: খুব ভালো বলেছেন, এইভাবেই আমাদের স্বাধীনতা যেন আমরা সঠিকভাবে রক্ষা করতে পারি, এই স্বাধীনতা যেন আমাদের দেশের প্রগতির কাজে লাগে, এই এই আশায় আমরা রয়েছি। শুনতে থাকুন অনুষ্ঠান, খুব ভালো লাগলো, ধন্যবাদ। আমরা রয়েছি সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে ভারতবর্ষ সূর্যের এক নাম, এই বিষয় ভাবনায় আজকের আনন্দধারা। অনেক শ্রোতাবন্ধু পরপর ফোন করছেন, তাহলে আরও একজন শ্রোতাবন্ধুর সাথে এই মুহূর্তে কথা বলে নি। নমস্কার।
2: নমস্কার,
0: কে বলছেন? হ্যাঁ পরিতোষবাবু, আমাদের বিষয় ভাবনায় রয়েছে। হ্যাঁ, আপনি শুনতে থাকুন অবশ্যই। এবারে সোনার বাংলা ছায়াছবির একটি গান, হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, সুরকার নীতা সেন।

0: এই গানটি অবশ্যই আমরা শুনব, তার আগে শ্রোতা বন্ধু যুক্ত হয়েছেন, তার সাথে কথা বলে নি। নমস্কার।
1: নমস্কার।
0: হ্যাঁ, কে রয়েছেন আমাদের সাথে?
1: আমি শিলিগুড়ি পড়াশোনা থেকে শুভা সেনগুপ্ত বলছি।
0: হ্যাঁ, আমাদের আজকের বিষয় ভাবনায় ভারতবর্ষ সূর্যের এক নাম।
1: হ্যাঁ, ভারতবর্ষ সূর্যের এক নাম, এটা হলো একটা দেশাত্মবোধক জনপ্রিয় ঐতিহাসিক বাংলা গান। 1976 সালে ক্যালকাটা ইউথকোয়ারের কণ্ঠে এই গানটি মুক্তি পেয়েছিল।
0: হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আমি যেটা জানতে চাইছি, আসলে আমাদের আগামীকাল স্বাধীনতা দিবস, তার প্রাক সন্ধ্যায় আমরা রয়েছি। এই সময়ে কিন্তু আমাদের দেশকে নিয়ে ভাবনা, দেশপ্রেম, সকলের মধ্যে এই ভাবনাটাকে ছড়িয়ে দেওয়া, আমরা ভারতবাসী হিসেবে গর্ববোধ করি, সে সম্পর্কেই আপনার কথা শুনব।
1: ভারতবর্ষ 15 আগস্ট আমাদের স্বাধীনতা দিবস,
0: হুম,
1: সকলের কাছে এটা খুব জনপ্রিয় দিন।
0: সেটাই। এবং আপনি কি আমাদের যে স্বাধীনতা দিবস, এই দিনটিকে কিভাবে উদযাপন করেন?
1: আমি সারাদিন হয়তো রবীন্দ্রসঙ্গীত, দেশাত্মবোধক গানগুলো রবীন্দ্রসঙ্গীতের মধ্যেও আছে, এবং যে গানটা আপনি প্রথমে বাজালেন,
0: হুম হুম হুম
1: ছোটবেলায় তো এমনি ছোটবেলাতে স্কুলে গিয়ে এটা পালন করা হতো।
0: সেটাই। ঠিক ঠিক ঠিক ঠিক। আপনি শুনতে থাকুন, আমি

0: এরকম ধরনেরই কিছু গান আপনাদের শোনানোর চেষ্টা করছি, শুনতে থাকুন।
1: নমস্কার।
0: নমস্কার। আমরা যে গানটি শুনছিলাম হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে সোনার বাংলা ছায়াছবি থেকে,

0: আমাদের সাথে শ্রোতা বন্ধু যুক্ত হয়েছেন, নমস্কার।
1: নমস্কার,
0: কে রয়েছেন আমাদের সাথে?
1: আমি বীরভূম থেকে বলছি, নিতাই দাস।
0: হ্যাঁ নিতাই বাবু, আমাদের আজকের বিষয় ভাবনায় রয়েছে ভারতবর্ষ সূর্যের এক নাম।
1: হ্যাঁ, দেখুন, আগামীকাল হচ্ছে আমাদের স্বাধীনতা দিবস। তো এই স্বাধীনতা দিবসে আমাদের কালকে নতুন সূর্য আমরা দেখতে পাব। সেই সূর্যের আলোয় আমরা আলোকিত হয়ে পতাকা উত্তোলন করব এবং ছোট ছোট যেসব ছেলেমেয়েরা আছে তাদের সাথে নিয়ে আমরা গ্রাম পরিক্রমা করব। এটাই
0: আচ্ছা,
1: হচ্ছে আমাদের স্বাধীনতা দিবসের
0: কোথায়
1: প্রকল্প।
0: আপনাদের গ্রামে এরকম একটি আয়োজন করা হয়েছে?
1: হ্যাঁ, আমাদের গ্রামে একটা আয়োজন করা হয়েছে এবং প্রতিটি পাড়ায় পাড়ায় হয় এটা। আমাদের তো অনেক বড় গ্রাম, তো প্রতিটি পাড়ায় পাড়ায়।

0: এইসবগুলো হয়। তো ছোট ছোট ছেলে মেয়েরা যেসব ধরুন ড্রেস পরে, সাদা ড্রেস পরে এবং হাতে তেরঙ্গা নিয়ে তারা হাঁটতে থাকে এবং সাথে ড্রাম বাজনা বাজিয়ে থাকে, এবং সেগুলো দেখতে খুব ভালো লাগে আমাদের।
1: আচ্ছা,
0: তো এই স্বাধীনতা দিবসে আমাদের খুব ভালো ধুমধাম হয়, এবং এই সন্ধ্যাবেলায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, সেখানে দেশাত্মবোধক গান নৃত্য পরিবেশন হয়। তো এইসব নিয়েই আমাদের অনুষ্ঠান হয়, আর এটাই হচ্ছে আমাদের ভারতের স্বাধীনতার প্রতি আমাদের সম্মান জানানো হয়।
1: সেটাই সেটাই, মানে আমাদের প্রত্যাশা এই স্বাধীনতা, যে বহু শহীদের আত্মবলিদানে যে স্বাধীনতা আমরা পেয়েছি, সেই
0: পেয়েছি, হ্যাঁ,
1: সেই
0: তাদেরকে
1: স্বাধীনতা
0: স্মরণ করি, তাদেরকে
1: সঠিকভাবে,
0: স্মরণ করি
1: সঠিক
0: আমাদের
1: পথে যেন এগিয়ে যায়,
0: এগিয়ে
1: আমাদের
0: যায়।
1: দেশের
0: হ্যাঁ,
1: মানুষের দুঃখ দুর্দশা যেন কম হয়।
0: কম হয়, হ্যাঁ, এটাই প্রার্থনা করি। এবং এখনকার যেসব ছোট ছোট ছেলে মেয়েরা আছে, তাদেরকে শেখাতে হবে স্বাধীনতার কি গুণ, স্বাধীনতা কিভাবে এসেছিল, এবং যাদের রক্তে আমরা রাঙিয়েছিলাম স্বাধীনতার জন্যে, তাদের কি স্মরণ করতে হবে, তবেই আমাদের দেশ মাতাকে ভক্তি করতে হবে।
1: ঠিক,
0: নমস্কার।
1: খুব ভালো বলেছেন, ধন্যবাদ আপনাকে। চলে যাই পরের গানে, একটি দেশাত্মবোধক গান পরিবেশনায় ক্যালকাটা ইউথ কয়্যার।

0: একজন শ্রোতা বন্ধু যুক্ত হয়েছেন আমাদের সাথে, একটু কথা বলে নি আমরা। নমস্কার।
1: নমস্কার,
0: কে বলছেন?
1: হ্যাঁ, আমি বীরভূম জেলার শান্তিনিকেতন থেকে বিশ্বজিৎ রুজ বলছি।
0: হ্যাঁ বিশ্বজিৎ বাবু, আমাদের আজকের ভাবনায় রয়েছে ভারতবর্ষ সূর্যের এক নাম, আগামীকাল স্বাধীনতা দিবস, তার আগের আপনাদের প্রস্তুতি এবং ভারতবর্ষ নিয়ে, আমাদের দেশ নিয়ে কিছু কথা শুনব।

0: একটা মানে
1: হর ঘর তিরঙ্গা,
0: প্রত্যেক জায়গায় মানে বাড়ির ছাদে ছাদে মানে যে পতাকা উঠছে, এর থেকে জানান দিচ্ছে মানে যে কালকে স্বাধীনতা দিবস এবং এই সময় আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। হ্যাঁ, এই যে সেই দিনটাকে সেই দিনে কিছু কিছু বীর শহীদদের কথা।
1: যোগাযোগ যেহেতু বিচ্ছিন্ন হয়েছে আমরা চলে যাই গানে।

এতক্ষণ শুনলেন সরাসরি সম্প্রচারিত আনন্দধারা। আজকের বিষয় ভাবনাই ছিল ভারতবর্ষ সূর্যের এক নাম, সাথে ছিলাম আমি অমিতাভ। শ্রোতাবন্ধুরা শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের অনুষ্ঠান। এখন আবহবার্তা। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত আবহাওয়ার সাধারণ বিজ্ঞপ্তিতে প্রকাশ, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার অনেক স্থানে খুব হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে এবং দু একটি স্থানে ভারী বৃষ্টি পরিলক্ষিত হয়েছে। উল্লেখযোগ্য বৃষ্টিপাতের পরিমাণ ওদলাবাড়ি চা বাগান 7 মিলিমিটার, লাভা 6 মিলিমিটার, সরস্বতীপুর চা বাগান 5 মিলিমিটার, লিস চা বাগান, জিতি চা বাগান, সুনগাছি চা বাগান, সেবক, আলকাড়া, ঘিস, ন্যাওড়া 4 মিলিমিটার করে, ইন্ডং চা বাগান, কুমলাই চা বাগান, আলিপুরদুয়ার মূর্তি বাতাবাড়ি চা বাগান, আমফু কালিম্পং, গাজলডোবা ডামডিং চা বাগান, আইভিল চা বাগান, চেল 3 মিলিমিটার করে। আগামীকাল 15ই আগস্ট শনিবার পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে প্রকাশ, সিকিম ও হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের অনেক স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আবহবার্তা শুনলেন। দিস ইজ অল ইন্ডিয়া রেডিও শিলিগুড়ি। হেয়ার ইজ দ্য ওয়েদার বুলেটিন রিসিভড ফ্রম আলিপুর মিটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট। জেনারেল বুলেটিন স্টেট দ্যাট ভেরি লাইট টু মডারেট রেইনফল অকার্ড অ্যাট মেনি প্লেসেস উইথ হেভি রেইনফল অ্যাট ওয়ান অর টু প্লেসেস ওভার জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট অফ সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল। চিফ অ্যামাউন্ট অফ রেইনফল রিসিভড সো ফার ওদলাবাড়ি

টিএস্টেট 7 মিলিমিটার, লাভা 6 মিলিমিটার, সরস্বতীপুর টিএস্টেট 5 মিলিমিটার, লিস রিভার টি গার্ডেন, জিতি টিএস্টেট, সুনগাছি টিএস্টেট, সেবক, আলগাড়া, ঘিস, নেওড়া, ইন্ডং টিএস্টেট 4 মিলিমিটার ইচ, কুমলাই টিএস্টেট, আলিপুরদুয়ার, মূর্তি, বাতাবাড়ি, আম্ফু কালিম্পং, গাজলডোবা, ডামডিং 3 মিলিমিটার ইচ। ফোরকাস্ট ফর নেক্সট ডে, দ্যাট ইজ 15th August, স্যাটারডে, লাইট টু মডারেট রেইন অর ঠান্ডা শাওয়ার ভেরি লাইকলি টু অকার অ্যাট মেনি প্লেসেস ওভার অল ডিস্ট্রিক্ট অফ সাবিমালান ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম। দ্যাট কনক্লুডস দ্য জেনারেল ওয়েদার বুলেটিন। প্লিজ স্ট্যান্ড ফর আওয়ার নেক্সট অ্যানাউন্সমেন্ট ইন বেঙ্গলি।

আয়ুষ্মান কার্ড সাথে থাকলে চিকিৎসা নিয়ে নেই চিন্তা নেই ভয়। পশ্চিমবঙ্গ সহ দেশের যে কোনো রাজ্যেই মিলবে বিনামূল্যে 5 লক্ষ টাকা।

0: টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা।
1: শ্রোতা বন্ধুরা, শুরু হচ্ছে সরাসরি সম্প্রচারিত মিঠো সুর।

আজকের আমাদের বিষয়ভাবনায় রয়েছে দেশের মাটির টানে চলেছি সমুখ পানে। স্বাধীনতা দিবসের প্রাক সন্ধ্যায় আজকের মিঠো সুর অনুষ্ঠান শুরু হচ্ছে। আমাদের ফোন নম্বর 9434076705। শুরুতেই রয়েছে একটি লোকগীতি শিল্পী কার্তিক দাস বাউল।

0: আমরা রয়েছি সরাসরি সম্প্রচারিত মিঠো সুর অনুষ্ঠানে। আমাদের সাথে যুক্ত হয়েছেন শ্রোতা বন্ধু, নমস্কার।
1: হ্যাঁ নমস্কার দাদা ভাই।
0: হ্যাঁ বলুন, কে বলছেন?
1: আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুর থেকে প্রবীর কুমার মন্ডল দাদা ভাই।
0: হ্যাঁ প্রবীর বাবু, আমাদের বিষয় ভাবনায় রয়েছে দেশের মাটির টানে চলেছি সমুখ পানে।
1: হ্যাঁ দাদা ভাই, দেখুন আমরা দেশের মাটির টানে আমরা কিন্তু সত্যি করে আমরা ভেসে আছি। আজকে ভারত মাতার গুণগান গাইতে হবে, কারণ আমরা ভারতের মানে আমার বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল। এই যে কবিতাটা লিখে গেছেন, সত্যি করে

0: হ্যাঁ, তারপরে মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, এই যে কবিতাগুলো আমরা সত্যি করে পড়ে আজকে কিন্তু মা মাটি সবই কিন্তু আমাদের গর্বের দেশ এবং গর্ব আমরা এই দেশেতে থেকে আর এই দেশের গুণগান করতে হবে, কারণ না করলে মানে আমরা আমাদের মতন অভাগা লোক আর কেউ নাই। হ্যাঁ, আমি খাবো এই এই দেশে আর গুণগান গাইবো অন্য দেশে তা বললে হবে না। আমাদের দেশের মাটি, দেশের মাটিতেই আমরা সব কিছু পাচ্ছি এবং পাবো। হ্যাঁ, মায়ের চোখের জল মুছিয়ে দিতে হবে দাদা ভাই, এইভাবেই আমরা এগিয়ে যাব এবং মেট্রো সুরের গান মাটির গান শুনবো। এই গান শুনে আমাদেরকে উদ্বুদ্ধ করতে হবে এবং আগামী প্রজন্মকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, আগামী প্রজন্ম যেন আমাদের এই মাতৃ মাকে যেন ভালোবেসে তাদেরকে কোলে তুলে নেয় এবং তারা যেন মানে অদূর ভবিষ্যতে একজন মানে ভালো শিক্ষক এবং ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হয়, তাহলেই আমরা জানবো আমাদের মাটির গুণ এবং মাটির মাকে পেলাম।
1: শুনতে থাকুন, আজকে অনেকগুলো আমাদের এরকম সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান রয়েছে, আপনি আবারও আসবেন। ধন্যবাদ,
0: ধন্যবাদ।
1: চলে যাই পরের গানে, প্রহ্লাদ ব্রহ্মচারীর কণ্ঠে এবারের লোকগীতি।

0: বলতে বলতেই শ্রোতা বন্ধু যুক্ত হয়েছেন আমাদের সাথে। নমস্কার।
1: নমস্কার,
0: হ্যাঁ, লোকগীতি আমরা শুনছি, শুনতে থাকুন। ধন্যবাদ আপনাকে। শ্রোতা বন্ধুদের অনুরোধ করব আপনারা নির্দিষ্ট বিষয়ের উপর কথা বলবেন। আমাদের আজকের বিষয় ভাবনায় রয়েছে দেশের মাটির টানে চলেছি সমুখ পানি।

দেশের মাটির টানে চলেছি সমুখ পানে, এই বিষয় ভাবনায় আমরা রয়েছি সরাসরি সম্প্রচারিত মেঠো সুর অনুষ্ঠানে। আমাদের ফোন নাম্বার 9434076705।

সরাসরি সম্প্রচারিত মিঠো সুর অনুষ্ঠানে রয়েছি আমরা। দেশের মাটির টানে চলেছি সমুখ পানে, এই বিষয় ভাবনায় শ্রোতা বন্ধুরা আপনারা ফোন করুন 9434076705 এই নম্বরে এবং যুক্ত হয়ে যান আমাদের সাথে, শ্রোতা বন্ধুদের সাথে। সাথে রয়েছে আপনার পছন্দের গান, লোকগীতি। এবারের শিল্পী কুমার শানু।

শ্রোতা বন্ধুরা শুনছেন সরাসরি সম্প্রচারিত মিঠো সুর। এবারে শিল্পী পূর্ণ দাস বাউল।

0: শেষ হল সরাসরি সম্প্রচারিত মিঠো সুর। শ্রোতাবন্ধুরা শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের অনুষ্ঠান। এখন বিজ্ঞাপন।
1: মেরে দেশবাসীয় কে প্রতি পূর্ণ সমর্পণ ভাব মে সে আয়ুষ্মান ভারত যোজনা নে জন্ম লিয়া।

0: আয়ুষ্মান কার্ড সাথে থাকলে চিকিৎসা নিয়ে নেই চিন্তা নেই ভয়। পশ্চিমবঙ্গ সহ দেশের যে কোনো রাজ্যেই মিলবে বিনামূল্যে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা।
1: শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন বিএসএনএল বিশেষ বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান।
2: স্বাধীনতা দিবস উপলক্ষে বিএসএনএল এর কলকাতা টেলিকম ডিস্ট্রিক্ট এবং পশ্চিমবঙ্গ টেলিকম সার্কেলের চিফ জেনারেল ম্যানেজার গজালা ফয়জল সকল শ্রোতাদের জানাচ্ছেন শুভেচ্ছা এবং অভিনন্দন। তার বার্তায় থাকছে বিএসএনএল এর নতুন প্রকল্পগুলির বিবরণ।
3: On the occasion of 80th Independence Day of our beloved country, India, I extend my warmest greetings and best wishes to all our valued customers of West Bengal, along with BSNL family members and employees. This landmark day reminds us of the profound sacrifices made by our freedom fighters, inspiring us to continually uphold the values of unity, integrity, democracy, and dedication to the nation. As a leading telecom organization, BSNL has played a significant role in bridging distances, connecting lives across the country, and fueling India's remarkable digital growth story. May this Independence Day fill us all with renewed enthusiasm, strengthen our commitment to our duties, and drive us to contribute even more passionately to the progress and development of our great nation, India. BSNL inaugurated its 4G services last year nationwide. BSNL's 4G network is fully indigenous and 5G upgradable. The 4G rollout helped us in extending mobile services to rural, remote areas and to areas which were not served earlier, thus supporting digital inclusion. I take this opportunity to announce 4 schemes of BSNL on the occasion of Independence Day. The first one is for its Bharat Fiber customers, which we call

0: fiber to the home services. This is a plan of 1,111 rupees 1111 plan. This plan will provide 200 Mbps high speed internet with 5000 GB data and unlimited calls to any number in India, along with 25 plus OTT connections. The second plan is for our mobile customers, which is the Freedom plan. It's almost free. The SIM is free and one can get this plan for rupees 1 with 1 GB data and 100 SMS per day and unlimited calls for 24 days. This offer is valid only up to 12th September 2026. Our third scheme is for our mobile customers. This is a plan of rupees 2399, which is for a whole year with 2 GB data and 100 SMS per day, having unlimited calls and along with additional 47 days validity, which makes it a total of 412 days. BSNL's fourth scheme is for satellite phone services for our enterprise customers for essential communication, critical operations to remote locations and challenging journeys. This is designed to keep us connected even away from conventional coverage area. This service will cost about approximately rupees 1.34 lakhs. And this is ideal for defense, maritime services, disaster management and adventurous travel, etc. We all know about BharatNet services of BSNL. Along with the expansion of BharatNet network, BSNL is also offering a service, Rozgar opportunity for our youth and for any individual, which is called a BharatNet Udyami scheme for rural India especially. This BharatNet Udyami model is a Government of India initiative which is designed to accelerate the delivery of digital broadband services in rural areas. It provides broadband connectivity to rural areas even beyond Gram Panchayat level towards individual rural users, thus bridging the gap between urban and rural India. Additionally, it generates employment and entrepreneurship for the local youth as they can participate as entrepreneurs, they can provide fiber services, creating local employment and can generate income for themselves. BharatNet Udyami scheme is also designed for digital inclusion because with better broadband comes better online education, telemedicine, e-governance, digital payments, online business and many more digital services in rural India. So we at BSNL are serving India in its every growth and progress. Wishing everyone a very happy Independence Day. Jai Hind.
1: BSNL গ্রাহকদের জন্য চারটি নতুন স্কিম ঘোষণা করেছে। রয়েছে ভারত ফাইবার প্ল্যান, মোবাইল গ্রাহকদের জন্য ফ্রিডম প্ল্যান। BSNL এনেছে মাত্র 2399 টাকার বার্ষিক মোবাইল প্ল্যান। প্রত্যন্ত ও দুর্গম এলাকায় যোগাযোগের জন্য থাকছে স্যাটেলাইট ফোন পরিষেবা। গ্রামীণ ভারতের অগ্রগতির জন্য BSNL নিয়ে এসেছে ভারত নেট উদ্যমী স্কিম। BSNL এর কলকাতা টেলিকম ডিস্ট্রিক্ট এবং পশ্চিমবঙ্গ টেলিকম সার্কেলের চিফ জেনারেল ম্যানেজার গজালা ফেজল স্বাধীনতা দিবস উপলক্ষে সকল শ্রোতাদের জানালেন শুভেচ্ছা এবং অভিনন্দন। তার বার্তায় ছিল BSNL এর নতুন প্রকল্পগুলির বিবরণ।
2: এতক্ষণ শুনলেন বিশেষ বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান BSNL। শ্রোতা বন্ধুরা শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের অনুষ্ঠান। এখন শুনবেন ভাবাইয়া, শিল্পী রিয়াঙ্কা রায়।

রিয়াঙ্কা রায়ের কণ্ঠে ভাওয়াইয়া শুনলেন। শ্রোতা বন্ধুরা শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের অনুষ্ঠান। এখন গিটারের লঘু সঙ্গীতের সুর শুনবেন শিল্পী কিশোর মল্লিক।

গিটারে লঘু সঙ্গীতের সুর শুনলেন, শিল্পী ছিলেন কিশোর মল্লিক। শ্রোতা বন্ধুরা শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের অনুষ্ঠান। এখন ভারতের স্বাধীনতার দিবসের প্রাক সন্ধ্যায় ভারতের মাননীয় রাষ্ট্রপতি

শ্রীমতী দ্রৌপদী মুর্মুর জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণ আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে।

0: On the eve of Independence Day, you were listening to Honorable President of India, Shrimati Draupadi Murmu's address to the nation.
1: स्वतंत्रता दिवस की पूर्व संध्या पर अभी आप भारत की माननीय राष्ट्रपति श्रीमती द्रौपदी मुर्मू का राष्ट्र के नाम संदेश सुन रहे थे।
2: एमआरपी यानी अधिकतम खुदरा मूल्य से अधिक भुगतान ना करें। जागो ग्राहक जागो, उपभोक्ता मामले विभाग भारत सरकार द्वारा जनहित में जारी।
3: जब भी हेलमेट खरीदें या कोई इलेक्ट्रॉनिक सामान BIS ISI मार्क देखकर ही खरीदें, क्योंकि जान है तो जहान है। जागो ग्राहक जागो, उपभोक्ता मामले विभाग भारत सरकार द्वारा जनहित में जारी।
2: किसी भी उपभोक्ता शिकायत के लिए 1915 पर कॉल करें। जागो ग्राहक जागो।
1: ये प्रसारण आकाशवाणी के दिल्ली केंद्र से किया गया।
4: এতক্ষণ শুনলেন স্বাধীনতা দিবসের প্রাক সন্ধ্যায় ভারতের মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণ। আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল। শ্রোতাবন্ধুরা শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের অনুষ্ঠান। এখন জানিয়ে দিই আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। রাত 8:20 শুনবেন দেশাত্মবোধক গান, 8:30 আধুনিক গানের অনুষ্ঠান শিল্পী নির্মলা মিশ্র, 9:15 শুনবেন গজল শিল্পী সোমেশ কুমার, 9:30 স্বাধীনতা দিবসের প্রাক সন্ধ্যায় ভারতের মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণের বাংলা রূপান্তর শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। 10:10 বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনবেন, 10:30 সরাসরি সম্প্রচারিত মনির জানালা। শুনলেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। এখন বিজ্ঞাপন।
5: এই কাস্টমার কেয়ার কোথায় গেল?
6: ম্যাডাম
7: বলুন।
5: KYC আপডেটের জন্য বারবার আমার কাছে মেসেজ আসছে কেন?
7: কারণ ব্যাংকিং পরিষেবার জন্য নির্ধারিত সময় KYC আপডেট করিয়ে নেওয়া উচিত।
5: সেটা কিভাবে হবে?
7: পরিচয় অথবা ঠিকানায় কোনো পরিবর্তন না হলে আপনার ব্যাংক বা ATM এ কিংবা বিজনেস করেসপন্ডেন্ট মানে BC-র কাছে চলে আসুন, নয়তো ব্যাংকের রেজিস্টার্ড ইমেল বা মোবাইল নম্বরে কিংবা মোবাইল ব্যাংকিং অ্যাপ বা চিঠি মারফত সে সম্বন্ধে ডিক্লারেশন দিন।
5: আচ্ছা, আর যদি সত্যি কোনো পরিবর্তন ঘটে?
7: সেক্ষেত্রে বর্তমান পরিচয় বা ঠিকানার প্রমাণপত্র দেখে KYC আপডেট করিয়ে নিতে পারেন।
5: ব্যাস
7: ব্যাস,
5: বুঝে গেছি।
7: আপনার KYC আপডেট করানোর জন্য আপনার কাছের গ্রাম পঞ্চায়েতের ক্যাম্প অথবা ব্যাংক শাখায় চলে আসুন।
8: RBI এ কথা বলে,
9: জেনে রাখুন, সতর্ক থাকুন।
10: আপনি আপনার শরীরে HIV আছে কিনা জানেন কি? জানতে হলে যোগাযোগ করুন আপনার কাছের সরকারি হাসপাতালের ICTC-তে।
9: জেনে রাখুন, শুধুমাত্র HIV সংক্রমিত ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত বা বিনা কন্ডোমে যৌন মিলনে, অপরিশোধিত সূঁচ সিরিঞ্জের ব্যবহারে, অপরীক্ষিত রক্ত বা রক্তজাত দ্রব্যের সঞ্চালনে, HIV সংক্রমিত গর্ভবতী মা থেকে তার সন্তানের মধ্যে HIV সংক্রমণ হতে পারে।
10: সুতরাং HIV প্রতিরোধ করতে প্রত্যেকবার যৌন মিলনে কন্ডোমের সঠিক ব্যবহার করুন।
9: সর্বদা নতুন সূঁচ সিরিঞ্জ ব্যবহার করুন। রক্তের প্রয়োজনে সর্বদা সরকার স্বীকৃত ব্লাড ব্যাংক থেকেই।

0: আয়ুষ্মান কার্ড সাথে থাকলে চিকিৎসা নিয়ে নেই চিন্তা নেই ভয়। পশ্চিমবঙ্গ সহ দেশের যে কোনো রাজ্যেই মিলবে বিনামূল্যে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা।
1: আকাশবাণী শিলিগুড়ি, কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে স্থানীয় সংবাদ, তারপর বাংলা খবর।

0: জাতির উদ্দেশ্যে ভাষণে শ্রীমতী মুর্মু আরো বলেন, প্রত্যেক নাগরিক যাতে তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করে প্রকৃত সুযোগের সদ্ব্যবহার করতে পারে তা সুনিশ্চিত করাই স্বাধীনতার প্রকৃত অর্থ। 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য অর্জনে দেশ এগিয়ে চলেছে এবং এই লক্ষ্য পূরণ করা সম্ভব হবে বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন রাষ্ট্রপতি। সংবিধানকে দেশের মূল ভিত্তি হিসেবেও তিনি তার ভাষণে উল্লেখ করেন। 80তম স্বাধীনতা দিবসে রাজ্য সরকার মন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল সুন্দরবনের বোসাবায় জাতীয় পতাকা উত্তোলন করবেন। দেশভাগের বিভীষিকা ও যন্ত্রণাময় ইতিহাস স্মরণ করতে আজ এ রাজ্যেও পার্টিশন হরর রিমেম্বরেন্স ডে বা দেশভাগের বিভীষিকা স্মৃতি দিবস পালন করা হচ্ছে। রাজ্য সরকারের কন্যারত্ন প্রকল্পের আওতায় মেয়েদের পড়াশুনোর জন্য আর্থিক সহায়তার পরিমাণ দ্বিগুণ করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন। 16 আগস্ট থেকে রাজ্যে শুরু হতে চলেছে আয়ুষ্মান ভারত প্রকল্প। আসছি বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, আমাদের ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকা স্বাধীনতার প্রতীক। দেশ ও বিদেশে বসবাসকারী প্রত্যেক ভারতীয়ই অত্যন্ত গর্বের সঙ্গে তা উত্তোলন করেন। 80তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে রাষ্ট্রপতি একথা বলেন।
1: স্বতন্ত্রতা দিবস কি পূর্ব সন্ধ্যা পর আপ সবিকো মে ইস রাষ্ট্রীয় পর্ব কি হার্দিক বাধাই দেতি হুঁ। আপসে কুছি ঘন্টো বাদ হামারে দেশ কি স্বাধীনতা কে 80ওয়ে বর্ষ কা শুভারম্ভ হোগা। দেশ বিদেশ মে রহনে ওয়ালে সভি ভারতীয় এ পর্ব উল্লাস কে সাথ মানাতে হ্যাঁ। হামারা তিরঙ্গা হামারে স্বাধীনতা কা প্রতীক হ্যাঁ, ইসে হাম পুরি শান সে ফেরাতে হ্যাঁ।
0: রাষ্ট্রপতি আরো বলেন, প্রত্যেক নাগরিক যাতে তাতে আশা আকাঙ্ক্ষা পূরণ করে প্রকৃত সুযোগের সদ্ব্যবহার করতে পারে তা সুনিশ্চিত করাই স্বাধীনতার প্রকৃত অর্থ। ভারতকে বিশ্বের অগ্রণী রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য অর্জনেও তিনি সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। এই প্রসঙ্গে ছাত্রছাত্রী, শিক্ষক, বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও শ্রমিকদের ভূমিকার পাশাপাশি দেশ গঠনে অন্নদাতা কৃষকদের উল্লেখযোগ্য অবদানের কথাও স্মরণ করেন তিনি। এছাড়া প্রশাসন ও বিচার বিভাগ আধিকারিকদের পাশাপাশি সশস্ত্র বাহিনী, পুলিশ কর্মী, ক্রীড়াবিদ, বুদ্ধিজীবী, শিল্পী ও কারিগর, সমাজসেবী এবং সাফাই মিত্রদের অবদানের কথাও রাষ্ট্রপতির ভাষণে উল্লেখিত হয়। স্বাধীনতা লাভের শতবার্ষিকী অর্থাৎ 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য অর্জনে দেশ যেভাবে এগিয়ে চলেছে তাই সেই লক্ষ্য পূরণ করা সম্ভব হবে বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন শ্রীমতী মুর্মু। বন্দে মাতরম স্তোত্র পবিত্র মন্ত্র হিসেবে উচ্চারণ করতেন এবং তা গোটা দেশের সাধারণ মানুষের গান হয়ে উঠেছিল বলেও রাষ্ট্রপতি অভিমত ব্যক্ত করেছেন।
1: হামারে স্বাধীনতা সংগ্রামে সংঘর্ষরত আলাগ আলাগ বিচারধারাকে লোকঙ্কা লক্ষ্য এক হি থা ভারত কি স্বতন্ত্রতা। স্বদেশী আন্দোলনকে দৌরান বন্দে মাতরম জন জনকে গীত বন গিয়া।
0: জাতির জনক মহাত্মা গান্ধী।

0: সংবিধান প্রণেতা বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকার সহ দেশ নায়কদের নেতৃত্বে অসংখ্য ভারতীয় যেভাবে স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন, শ্রীমতী মুর্মু তার ভাষণে সে কথাও স্মরণ করেন। এই প্রসঙ্গে আজ 14ই আগস্ট দেশভাগের বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস পালনের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি, দেশভাগের সময় যে লক্ষ লক্ষ মানুষ হিংসা ও সংঘর্ষের শিকার হয়েছিলেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
1: আজ 14 আগস্ট কে দিন কো হাম বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস কে রূপ মে মানাতে হ্যাঁ। হাম উন লাখো দেশবাসিয়ো কো ইয়াদ করতে হ্যাঁ জো বিভাজন সে জুড়ে হিংসা মে মারে গে ইয়া বিস্থাপন কি ত্রাসদি ঝেলনে কো মজবুর হুয়ে। সাম্প্রদায়িক হিংসা কি ওজহ সে লাখো লোগো কো শরণার্থী বননা পড়া ওর বটোয়ারে কি বিভীষিকা সহন করনি পড়ে, ফির ভি উন্হোনে আপনি পেহচান নেহি ছোড়ি।
0: ভারতীয় সংবিধানকে দেশের মূল ভিত্তি হিসেবে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ঐক্য, সমমর্যাদা, সমান সুযোগ এবং প্রত্যেক ব্যক্তির স্বতন্ত্র মর্যাদাই হল সংবিধানের প্রকৃত আদর্শ। বর্তমান ভারতবর্ষ সেই আদর্শ থেকে বিচ্যুত হবে না বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি। রাষ্ট্রপতি আরও বলেন, জাতীয় স্বার্থ বৈদেশিক নীতির ভিত্তি, তবে এই নীতির মূল স্তম্ভ হল শান্তি, সহযোগিতা, আলোচনা এবং বসুধৈব কুটুম্বকমের আদর্শ। আত্মনির্ভর ভারত অভিযান দেশের অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত করে জাতীয় স্বার্থকে সুরক্ষিত করেছে বলে রাষ্ট্রপতি জানান। দেশের এই বিকাশে যুব সমাজ ও মহিলারা যে উল্লেখযোগ্য অবদান রেখেছেন সে কথাও তার ভাষণে উঠে আসেন। ছাত্রছাত্রীদের ভারতের ভবিষ্যতের মূল স্থপতি হিসেবে উল্লেখ করে ড্রোন দিদি, লাখপতি দিদি এবং 10 কোটিরও বেশি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ভূমিকাকেও কুর্নিশ জানান শ্রীমতী মুর্মু। 80তম স্বাধীনতা দিবসের প্রাকারে রাষ্ট্রপতির ভাষণের বাংলা অনুবাদ আজ সম্প্রচার করা হবে রাত 9:30। আকাশবাণী আঞ্চলিক চ্যানেলে রাষ্ট্রপতির এই ভাষণ সম্প্রচার করবে। এর প্রেক্ষিতে আজ আকাশবাণী কলকাতার সন্ধে 7:35 জাতীয় সংবাদ সম্প্রচারিত হবে এই স্থানীয় সংবাদের পর রাত 8:10। সন্ধে 8 ও রাত 9টার FM হেডলাইন এবং রাত 8:10 খেলার খবর বাতিল থাকছে। স্বাধীনতা দিবস উপলক্ষে রাজ্য সরকার আগামীকাল একাধিক কর্মসূচি গ্রহণ করেছে। চিরাচরিত প্রথা মেনে সকালে ব্যারাকপুর গান্ধীঘাটে এক বিশেষ অনুষ্ঠানে মহাত্মা গান্ধীর স্মৃতিস্তম্ভে শ্রদ্ধার্ঘ অর্পণ করবেন রাজ্যপাল আরএন রবি। সকাল 9:30 নাগাদ রেড রোডে হবে স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠান। সেখানে জাতীয় পতাকা উত্তোলন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপর মুখ্যমন্ত্রী আগামীকাল সুন্দরবনে যাবেন। কলকাতার রেড রোডে সরকারি অনুষ্ঠান শেষেই হেলিকপ্টারে তিনি সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের আওতাধীন ঝিলা ফরেস্ট ক্যাম্পে পৌঁছবেন। গোসাবা কিষাণ মান্ডি প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করবেন তিনি। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় আজ হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালন করা হয়। উপভোক্তা দপ্তরের পক্ষ থেকে এই তিরঙ্গা কর্মসূচিতে বিভিন্ন স্কুলের প্রায় 1500 ছাত্রছাত্রী একটি বিশাল মিছিল নিয়ে নিউ মার্কেট অঞ্চল প্রদক্ষিণ করে। দপ্তরের মন্ত্রী ইন্দ্রনীল খা মিছিলে যোগ দেন। বিভিন্ন জেলা থেকেও দিনটি পালনের খবর এসেছে। দেশভাগের বিভীষিকা ও যন্ত্রণাময় ইতিহাস স্মরণ করতে আজ এরাজ্যেও পার্টিশন হরর রিমেম্বরেন্স ডে বা দেশভাগের বিভীষিকা স্মৃতি দিবস পালন করা হচ্ছে। এই উপলক্ষে নিউ টাউনের কনভেনশন সেন্টারে এক প্রদর্শনীর উদ্বোধন করেন বিদ্যালয় শিক্ষামন্ত্রী দীপক বর্মন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, দেশভাগের বিভীষিকা থেকে শিক্ষা নিয়ে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি আজ শিয়ালদায় এক অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন।
2: এখনো ভিতরে থেকে দেশকে দুর্বল করা এবং সমস্ত রকম ষড়যন্ত্র করা এ শক্তি চেষ্টা করে, তাই আমাদের বিভীষিকাময় দেশভাগ থেকে শিক্ষা নিয়ে সমস্ত রাষ্ট্রবাদী চেতনার মানুষ, যে দলেরই হোক, যে ধর্মেরই হোক, যে সম্প্রদায়ের হোক, ঐক্যবদ্ধ থাকা দরকার এবং দ্য গ্রেট ক্যালকাটা কিলিং সহ বিভীষিকাময় দেশভাগ কোনোদিন ভুলে যাওয়া উচিত নয়।
0: দেশভাগের জন্য মানুষের যে দুঃখ হয়েছিল তা কখনোই ভোলার নয় বলে পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল মন্তব্য করেছেন। শিয়ালদা স্টেশনে আজ একটি স্মৃতিস্তম্ভ স্থাপনের কাজের সূচনায় তিনি বলেন, দেশভাগের সেই বিভীষিকার কথা সবসময় মনে রাখতে হবে।
3: আমরা এগিয়ে যাব, কিন্তু আমরা ভুলব না। আমরা আমাদের সাথে কি হয়েছে, কি হয়েছিল সেই সময়, সেই কষ্টটা ভুললে চলবে না। এবং আগামী দিন এইভাবে কোনো জাস্ট একটা মানুষকে মানে সীমানা টেনে নিয়ে এসে তাকে সবকিছু থেকে উখড়ে ফেলা, সেটাও যেন কোনোদিন না হয়, এটা থেকেও ইতিহাস থেকেও আমাদের কিন্তু শিখতে হবে।
0: স্থানীয় সংবাদ শুনছেন।

আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রাজ্য সরকারের কন্যারত্ন প্রকল্পের আওতায় মেয়েদের পড়াশুনোর জন্য আর্থিক সহায়তার পরিমাণ দ্বিগুণ করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন। কলকাতার ধনধান্য প্রেক্ষাগৃহে আজ কন্যারত্ন দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি বলেন, আগামী অর্থবর্ষ থেকে 13-18 বছরের ছাত্রীরা 2000 টাকা করে বাৎসরিক এই আর্থিক সহায়তা পাবে। মুখ্যমন্ত্রী আরও বলেন, উচ্চশিক্ষা ক্ষেত্রে মাঝপথে কারো পড়াশুনো বন্ধ হয়ে গেলে তাদের জন্য রাজ্য সরকার 50,000 টাকা পর্যন্ত সহায়তা দেবে। 16 আগস্ট থেকে রাজ্যে শুরু হতে চলেছে আয়ুষ্মান ভারত প্রকল্প। আনুমানিক 1.5 কোটি পরিবার বিশ্বের সর্ববৃহৎ এই স্বাস্থ্য বিমা প্রকল্পের সঙ্গে যুক্ত হতে চলেছে। এদিকে পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্প আপাতত চালু থাকবে বলে স্বাস্থ্যমন্ত্রী শারদোত্ত মুখোপাধ্যায় জানিয়েছেন। উত্তর চব্বিশ পরগনার পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকে 8 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। একই অভিযোগে ধৃত সঞ্জীব মুখার্জিকেও 15 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে ব্যারাকপুর আদালত। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, আমাদের ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা স্বাধীনতার প্রতীক। 80তম স্বাধীনতা দিবসের প্রাকালে তিনি আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন। স্থানীয় সংবাদ শেষ হলে এরপরেই শুনুন খবর।

0: আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। 80তম স্বাধীনতা দিবসে প্রাককালের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন, আন্তর্জাতিক স্তরে অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতি বজায় থাকা সত্ত্বেও ভারতের অর্থনীতি দ্রুত হারে বেড়ে চলেছে। রাষ্ট্রপতি আজ তাঁর ভাষণে দেশভাগের দুর্বিষহ স্মৃতির কথা তুলে ধরে সেই সময় যারা প্রাণ দিয়েছিলেন তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। শ্রীমতী মুর্মু আজ তাঁর ভাষণে বলেছেন, প্রধানমন্ত্রী জনধন যোজনার আওতাধীন 59 কোটি মানুষের মধ্যে 32 কোটি গ্রাহকী মহিলা। রাষ্ট্রপতি পড়ুয়াদের আশ্বাস দিয়ে বলেছেন, পরীক্ষা ব্যবস্থা সংস্কারের মাধ্যমে সরকার দুর্নীতি সম্পূর্ণ বন্ধ করে দিতে বদ্ধপরিকর। দেশজুড়ে আগামীকাল 80তম স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হবে। দিল্লির ঐতিহাসিক লালকেল্লায় আয়োজিত মূল অনুষ্ঠানে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিনই সর্বপ্রথম এই অনুষ্ঠানে বন্দে মাতরম সঙ্গীত পরিবেশন করা হবে। বিভাজন বিভীষিকা স্মরণ দিবস আজ দেশজুড়ে পালন করা হচ্ছে। প্রতিরক্ষামন্ত্রী সেনাবাহিনীর উদ্দেশ্যে ভাষণে আজ বলেছেন, সরকার আত্মনির্ভর ও ভবিষ্যৎ প্রস্তুত প্রতিরক্ষা বাহিনীর আধুনিকীকরণে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু স্বাধীনতা দিবসে প্রাককালে দেশবাসীকে 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে রাষ্ট্রপতি মনে করিয়ে দিয়েছেন, আন্তর্জাতিক স্তরে অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতি বজায় থাকা সত্ত্বেও ভারতের অর্থনীতি দ্রুত হারে বেড়ে চলেছে।
1: বিশ্বকে অনেক ক্ষেত্রে যুদ্ধ এবং অস্থিরতা কা সবই দেশ পর প্রভাব পড় রা হি পরিস্থিতি মে ভি ভারত কে বিকাশ দর বিশ্ব কি অসত বিকাশ দর কি তুলনা মে দোগুনি সে অধিক রহেগি। আত্মনির্ভর ভারত অভিযান সে আমারি আর্থিক প্রগতি ও রাষ্ট্রীয় সুরক্ষা কা আধার মজবুত হুয়া হে।
0: রাষ্ট্রপতি বলেছেন, বসুধৈব কুটুম্বকমের ভাবনাকে মূলধন করে ভারতের বিদেশ নীতির মূল লক্ষ্য শান্তি, সহযোগিতা ও আলোচনার মাধ্যমে এগিয়ে চলা। এই লক্ষ্যেই বিভিন্ন দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করা সম্ভব হয়েছে। দক্ষিণী বিশ্বে নেতৃত্বদানের ক্ষেত্রে ভারত উল্লেখযোগ্য অবদান রেখেছে। তিনি বলেন, সুস্থায়ী উন্নয়নই দেশের লক্ষ্য। এ প্রসঙ্গে রাষ্ট্রপতি ফের একবার এক পের মাকে নাম এবং লাইফস্টাইল ফর এনভায়রনমেন্টের গুরুত্ব তুলে ধরেন। উন্নয়নের সুফল যাতে প্রত্যেক ব্যক্তির কাছে উপলব্ধ হয় তা সুনিশ্চিত করতে বলেন রাষ্ট্রপতি। তিনি বলেন, স্বাধীনতা সংগ্রামের সময় একটাই লক্ষ্য ছিল, তা হল স্বদেশের স্বাধীনতা। স্বদেশী আন্দোলন চলাকালীন বন্দে মাতরম গানটি জনগণের সঙ্গীতে পরিণত হয়। মহাত্মা গান্ধী ও ডক্টর বাবাসাহেব ভীমরাও আম্বেদকরের কথা স্মরণ করে রাষ্ট্রপতি বলেন, তাঁরা সমাজ সংস্কার ও দেশভক্তির সর্বোচ্চ দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। আজ 14 আগস্ট দিনটি দেশের সর্বত্র বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস হিসেবে পালিত হচ্ছে। শ্রীমতী মুর্মু আজ তাঁর ভাষণে দেশভাগের দুর্বিষহ স্মৃতির কথা তুলে ধরে সেই সময় যারা প্রাণ দিয়েছিলেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
1: আজ 14 আগস্ট কে দিন কো হাম বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস কে রূপ মে মানাতে হ্যাঁ। হাম উন লাখো দেশবাসীয় কো ইয়াদ করতে হ্যাঁ জো বিভাজন সে জুড়ে হিংসা মে মারে গে ইয়া বিস্থাপন কি ত্রাসদি ঝেলনে কো মজবুর হুয়ে। সাম্প্রদায়িক হিংসা কি বজহ সে লাখো লোগো কো শরণার্থী বননা পড়া ওর বন্টোয়ারে কি বিভীষিকা সহন করনি পড়ে।

0: নেহি ছড়ি।
1: রাষ্ট্রপতি এদিন সংবিধানের প্রতি জনগণের দায়বদ্ধতার কথা আরও একবার স্মরণ করিয়ে দিয়েছেন। তিনি বলেন, জনতার অংশগ্রহণ দেশের গণতন্ত্রের মূল ভিত্তি।
0: ভারত কে লোগোঁ দ্বারা নির্মিত আমারে সংবিধান নাগরিকো কি ভাগিদারি পর আধারিত হে। লোকতন্ত্র কি জননী ভারত ভূমি কে নিবাসীয় মে জন ভাগিদারি কি ভাবনা সদা সে বিদ্যমান রহি হে। উস ভাবনা কো এই ঊর্জা কে সাথ হামারে দেশবাসী আগে বাড়া রহে। রাষ্ট্রীয় অভিযান কো জন ভাগিদারি সে আগে বাড়ায়া যা রহা হে। এ হামারে লোকতন্ত্র কি প্রেরক উপলব্ধি হে।
1: সমাজ সংস্কারের লক্ষ্যে এগিয়ে চলার প্রসঙ্গে তিনি আজ মহাত্মা জ্যোতিবা ফুলে এবং সাবিত্রী ফুলের অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন। তারা বঞ্চিত মানুষকে সমাজের উচ্চস্তরে তুলে আনার জন্য অবিরাম চেষ্টা চালিয়ে গেছেন। রাষ্ট্রপতি উল্লেখ করেন, গত কয়েক বছরে বিভিন্ন যোজনার মাধ্যমে 25 কোটিরও বেশি মানুষকে দারিদ্র্যসীমার বাইরে বের করে আনা সম্ভব হয়েছে। রাষ্ট্রপতি মুর্মু বিশেষ গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী জনধন যোজনার সাফল্যের উপর। তিনি বলেন যে 59 কোটি মানুষ আর্থিক অন্তর্ভুক্তির আওতাধীন হয়েছেন, তার মধ্যে 32 কোটি গ্রাহকই মহিলা। তিনি আজ আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, কিষাণ সম্মান নিধি ও কিষাণ ক্রেডিট কার্ড সাফল্যের কথাও উল্লেখ করেছেন। রাষ্ট্রপতি বিশেষভাবে ডিজিটাল ক্ষেত্রে দেশের উন্নতির কথা স্মরণ করেছেন। বিশ্বের মধ্যে সর্বাধিক সংখ্যক মানুষকে ডিজিটাল পেমেন্টের আওতায় নিয়ে আসা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। মহিলাদের উন্নয়ন প্রসঙ্গে আজকের ভাষণে রাষ্ট্রপতি ড্রোন দিদি এবং স্বনির্ভর প্রকল্পের সাফল্যের কথা তুলে ধরেছেন। রাষ্ট্রপতি আজ সুস্পষ্টভাবে বলেছেন, ছাত্রছাত্রীরা দেশের ভবিষ্যৎ, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে পড়ুয়াদের ভবিষ্যৎকে নিষ্কণ্টক করতে হবে। তিনি আশ্বাস দিয়ে বলেন, পরীক্ষা ব্যবস্থার সংস্কারের মাধ্যমে সরকার দুর্নীতির উপায় সম্পূর্ণ বন্ধ করে দিতে সচেষ্ট।
0: সার্বজনিক পরীক্ষায় বিদ্যার্থীয় কে লিয়ে অবসর কে দ্বার খলতি হে। ইসিলিয়ে সরকার ইন পরীক্ষাও মে সুধার কে লিয়ে ব্যাপক কদম উঠা রহি হে। ইন সুধারোঁ কা উদ্দেশ্য হে কি সার্বজনিক পরীক্ষাও মে অনুচিত সাধনো পর পুরি তরহ সে অঙ্কুশ লাগে। পরীক্ষা প্রণালী ওর অধিক পারদর্শী তথা যুবাওঁ কে লিয়ে সুরক্ষিত এবং ভরসেমন্দ হো।
1: শ্রীমতী মুর্মু দেশের বহিঃশত্রু মোকাবিলা করার পাশাপাশি এদিন অভ্যন্তরীণ বিপদ সম্পর্কেও সচেতন করে দিয়েছেন। আজকের ভাষণে রাষ্ট্রপতি 80তম স্বাধীনতা দিবসের আগে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানান। এদিকে দেশজুড়ে আগামীকাল 80তম স্বাধীনতা দিবস উদযাপিত হবে। দিল্লির ঐতিহাসিক লালকেল্লায় আয়োজিত মূল অনুষ্ঠানে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় বিমান বাহিনীর 2টি Mi-17 হেলিকপ্টার থেকে অনুষ্ঠানস্থলে পুষ্পবৃষ্টি করা হবে। জাতীয় পতাকা উত্তোলনের সঙ্গে সঙ্গে 21 বার তেবোধ্বনি দেওয়া হবে। পুষ্পবৃষ্টির পর প্রধানমন্ত্রী লালকেল্লার প্রাকার থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। সেই সঙ্গে কাল জাতীয় সঙ্গীত, জাতীয় স্তোত্র বন্দে মাতরমের ঐতিহ্যের 150 বছর পূর্তি উদযাপন করা হবে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার আত্মনির্ভর ও ভবিষ্যৎ প্রস্তুত প্রতিরক্ষা বাহিনীর আধুনিকীকরণে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। 80তম স্বাধীনতা দিবসের প্রাক সন্ধ্যায় আকাশবাণীর মাধ্যমে সেনাবাহিনীর উদ্দেশ্যে এক ভাষণে শ্রী সিং বলেন,
2: আমারি সরকার নে রক্ষা ক্ষেত্র মে আত্মনির্ভরতা কো হমেশা সর্বোচ্চ প্রাথমিকতা দি হ্যায়। আজ ভারত কেবল আপনি সুরক্ষা আবশ্যকতাওঁ কো পুরা করনে ওয়ালা দেশ হি নহি রহা, বল্কি হম গ্লোবাল ডিফেন্স ম্যানুফ্যাকচারিং অর ডিফেন্স এক্সপোর্টস কে ক্ষেত্র মে এক উভরতি হুই শক্তি বন চুকে হ্যায়।
3: হামারা ঘরেলু রক্ষা উৎপাদন জো 2014 তক মাত্র 46,000 করোড় রুপে হুয়া করতা থা, ও বিত্ত বর্ষ 2025-26 মে রিকর্ড 1,78,000 করোড় রুপে পর পৌঁছ গিয়া হ্যায়।
1: এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। দেশজুড়ে আজ দেশভাগ বিভীষিকা স্মরণ দিবস পালন করা হচ্ছে। এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশভাগের ভয়াবহ সময় পেরিয়ে আসা সকল দেশবাসীর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশভাগের সময় প্রাণ হারানো এবং সেই ভয়াবহ পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করা মানুষদের প্রতি শ্রদ্ধা জানান। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ দিল্লিতে দেশভাগজনিত বিভীষিকা স্মরণ দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বলেন, দেশ আজ যে স্বাধীনতার স্বাদ পাচ্ছে তা পূর্ববর্তী প্রজন্মের মহান আত্মত্যাগের ফসল। আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতার মর্যাদা বজায় রাখা প্রতিটি নাগরিকের প্রধান কর্তব্য। বিজেপি সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন বলেছেন, দেশভাগের বিভীষিকা স্মরণ দিবস হল দেশভাগের সময় প্রাণ দেওয়া সব মানুষকে স্মরণ করার দিন, যারা আপনজনকে হারিয়েছেন এবং ঘরবাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছেন। পশ্চিমবঙ্গেও আজ শ্রদ্ধার সঙ্গে বিভাজন বিভীষিকা স্মরণ দিবস পালন করা হচ্ছে। এই উপলক্ষে নিউ টাউনের কনভেনশন সেন্টারে এক প্রদর্শনীর উদ্বোধন করেন বিদ্যালয় শিক্ষামন্ত্রী দীপক বর্মন। রাজ্যপাল আরএন রবি দেশের বিভাজনকারী শক্তিগুলি সম্পর্কে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন। কলকাতায় এক অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন, এই শক্তিগুলি এখনও সক্রিয় রয়েছে এবং দেশকে বিভাজন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, দেশভাগের বিভীষিকা থেকে শিক্ষা নিয়ে আমাদের সকলকে একজোট হয়ে থাকতে হবে। ওড়িশায় টানা দুদিনের অবিরাম

0: বর্ষণের ফলে রাজ্যের উত্তরাঞ্চলে নতুন করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। সেখানে বেশ কয়েকটি নদীর জলস্তর দ্রুত বৃদ্ধি পেয়ে বিপৎসীমা অতিক্রম করেছে। উত্তর ওড়িশার বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতি উদ্বেগজনক। নিচু এলাকাগুলিতে বন্যার জল ছড়িয়ে পড়েছে, তলিয়ে গেছে রাস্তাঘাট। ভারতের রেজিস্ট্রার জেনারেলের দপ্তর 2027 সালে গৃহ জনগণনার জন্য প্রশ্নপত্র প্রকাশ করেছে। অভিভাবকের তথ্য, আধার নম্বর, মোবাইল নম্বর, মোট ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা, কর্মস্থলে যাতায়াত, ধর্ম ও জাতি সম্পর্কিত তথ্য সহ এই প্রশ্নপত্রে রয়েছে মোট 40টি প্রশ্ন। চলতি বছরের জানুয়ারি থেকে মে মাসের মধ্যে 19 জন সিআরপিএফ কর্মীর আত্মহত্যার ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব এবং কেন্দ্রীয় রিজার্ভ পুলিশের মহানির্দেশককে নোটিশ পাঠিয়েছে। এ ব্যাপারে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে কমিশন 2 সপ্তাহের মধ্যে বিস্তারিত রিপোর্ট জমা দিতে বলেছে। ভারত ও শ্রীলঙ্কার মধ্যে 2 ম্যাচের টেস্ট সিরিজ আগামীকাল শুরু হচ্ছে। গোয়াল আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় সকাল 10টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। 80তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন, আন্তর্জাতিক স্তরে অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতি বজায় থাকা সত্ত্বেও ভারতের অর্থনীতি দ্রুত হারে বেড়ে চলেছে। প্রধানমন্ত্রী জনধনের যোজনার আওতাধীন 59 কোটি মানুষের মধ্যে 32 কোটি গ্রাহকই মহিলা বলে রাষ্ট্রপতি উল্লেখ করেন। শ্রীমতী মুর্মু পড়ুয়াদের আশ্বাস দিয়ে বলেছেন, পরীক্ষা ব্যবস্থার সংস্কারের মাধ্যমে সরকার দুর্নীতি সম্পূর্ণ বন্ধ করে দিতে বদ্ধপরিকর। খবর শেষ হল, এরপরের খবর রাত 10টায়।
1: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। এখন শুনবেন হিন্দি দেশাত্মবোধক গান বিভিন্ন ছায়াছবি থেকে। প্রথমে দ্য ডিপ্লোমাট ছায়াছবির একটি গান, শিল্পী হরিহরন, সুরকার এআর রহমান এবং মানন ভরদ্বাজ।

এবারে শুনবেন রাজি ছায়াছবির একটি গান, শিল্পী অরিজিৎ সিং, সুরকার শঙ্কর এহসান লয়।

এবারে শুনবেন শ্যাম বাহাদুর ছায়াছবির একটি গান। শিল্পীরা হলেন শঙ্কর মহাদেবন, বিশাল দাদলানি, দিব্যা কুমার, সুরকার শঙ্কর এহসান লয়।

হিন্দি ছায়াছবির দেশাত্মবোধক গান শুনলেন। শ্রোতা বন্ধুরা শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের অনুষ্ঠান। এখন শুনবেন আধুনিক গান, শিল্পী নির্মলা মিশ্র।

নির্মলা মিশ্রের কণ্ঠে আধুনিক গান শুনলেন। আকাশবাণী শিলিগুড়ি, কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে হিন্দি এবং তারপর ইংরেজি খবর।

0: 78 gallantry awards announced for Defence Forces and Central Armed Police Forces personnel. And flood situation remains grim in Odisha due to relentless monsoon spell. For details of these stories and more, log on to our website www.newsonair.gov.in and News on AIR app. That's all in the news at 9. Good night.
1: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েব 711 কিলোহার্জ এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। এখন বিজ্ঞাপন।
2: আপনি আপনার শরীরে এইচআইভি আছে কিনা জানেন কি? জানতে হলে যোগাযোগ করুন আপনার কাছের সরকারি হাসপাতালের আইসিটিসিতে।
3: জেনে রাখুন, শুধুমাত্র এইচআইভি সংক্রমিত ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত বা বিনা কন্ডোমে যৌন মিলনে, অপরিশোধিত সূঁচ সিরিঞ্জের ব্যবহারে, অপরীক্ষিত রক্ত বা রক্তজাত দ্রব্যের সঞ্চালনে, এইচআইভি সংক্রমিত গর্ভবতী মা থেকে তার সন্তানের মধ্যে এইচআইভি সংক্রমণ হতে পারে।
2: সুতরাং এইচআইভি প্রতিরোধ করতে প্রত্যেকবার যৌন মিলনে কন্ডোমের সঠিক ব্যবহার করুন।
3: সর্বদা নতুন সূঁচ সিরিঞ্জ ব্যবহার করুন। রক্তের প্রয়োজনে সর্বদা সরকার স্বীকৃত ব্লাড ব্যাংক থেকেই রক্ত গ্রহণ করুন। পরিবারে কেউ গর্ভবতী হলে নিকটবর্তী সরকারি হাসপাতালে নাম নথিভুক্ত করান।
2: আরো বিস্তারিত জানতে ফোন করুন জাতীয় টোল ফ্রি নাম্বার 1097 এ।
3: পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
4: মেরে দেশবাসিয়ন কে প্রতি পূর্ণ সমর্পণ ভাব মে সে আয়ুষ্মান ভারত যোজনা নে জন্ম লিয়া।

0: আয়ুষ্মান কার্ড সাথে থাকলে চিকিৎসা নিয়ে নেই চিন্তা নেই ভয়। পশ্চিমবঙ্গ সহ দেশের যে কোনো রাজ্যেই মিলবে বিনামূল্যে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা।
1: শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন গজল, শিল্পী সোমেশ কুমার।

সোমেশ কুমারের কণ্ঠে গজল শুনলেন। আকাশবাণী শিলিগুড়ি, কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত স্বাধীনতা দিবসের প্রাক্কালে ভারতের মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণের বাংলা রূপান্তর।

0: অনুষ্ঠান এক যুগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলো হার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 297.6 মিটারে অর্থাৎ 1008 কিলো হার্টজে, মৈত্রী প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 505 মিটারে অর্থাৎ 594 কিলো হার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগা হার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগা হার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগা হার্টজে, পুরুলিয়া রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগা হার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগা হার্টজে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। আকাশবাণীর শিলিগুড়ি, শান্তিনিকেতন, মুর্শিদাবাদ ও আগরতলা কেন্দ্র এবং এফএম রেনবো প্রচার তরঙ্গে 107 মেগা হার্টজে, এফএম গোল্ড প্রচার তরঙ্গে 100.1 মেগা হার্টজে এবং বিবিধ ভারতীর এফএম প্রচার তরঙ্গে 101.8 মেগা হার্টজে ও নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন 80তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে ভারতের মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর দেশবাসীর উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর।
1: আমার প্রিয় দেশবাসী নমস্কার। স্বাধীনতা দিবসের প্রাক্কালে এই রাষ্ট্রীয় উৎসব উপলক্ষে আমি আপনাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। আর মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই আমাদের দেশ তার স্বাধীনতার 80তম বর্ষে পদার্পণ করবে। দেশে ও বিদেশে বসবাসকারী সকল ভারতীয় এই উৎসব আনন্দের সঙ্গে উদযাপন করেন। আমাদের ত্রিবর্ণ রঞ্জিত পতাকা আমাদের স্বাধীনতার প্রতীক। আমরা মহাসমারোহে তা উড্ডীন করি। 1947 সালের 15ই আগস্ট পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হন ভারত মাতা। সকল দেশবাসী স্বাধীন ভারতের ভাগ্যের স্থপতি হয়ে ওঠেন। আমরা ভারতের জনগণ যেন আমাদের স্বপ্নকে বাস্তবায়িত করার সুযোগের সদ্ব্যবহার করতে পারি এবং ভারতকে সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার চেতনায় কাজ করি, এতেই স্বাধীনতার সার্থকতা। নিবেদিত প্রাণ ছাত্রছাত্রী ও শিক্ষক, উন্নয়নের জন্য তৎপর বিজ্ঞানী ও প্রকৌশলী, স্বাস্থ্য পরিষেবায় কর্মরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী, মেহনতি শ্রমিক ও অন্নদাতা কৃষক, সকলেই তাঁদের প্রচেষ্টার মাধ্যমে দেশ গড়ে তুলছেন। প্রতিভাবান ক্রীড়াবিদ, কারিগর ও শিল্পী, পথপ্রদর্শক বুদ্ধিজীবী, বেসরকারি ও সরকারি ক্ষেত্রের বিভিন্ন গোষ্ঠীর কর্মঠ সদস্য, জনস্বার্থে নিয়োজিত জনপ্রতিনিধি, বিচার বিভাগীয় কর্মী, কর্তব্যনিষ্ঠ সিভিল সার্ভেন্ট, অর্থনীতিতে অবদান রাখা ছোট বড় সকল বিনিয়োগকারী, নিঃস্বার্থ সমাজসেবী এবং স্বচ্ছতা অভিযানের অগ্রণী কর্মকর্তা, আমাদের সকল সাফাই মিত্র দেশের অগ্রগতিতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। অন্যান্য ক্ষেত্রে সক্রিয় অসংখ্য দেশবাসী এবং সংবিধানে বিবৃত মৌলিক কর্তব্য পালনকারী সকল নাগরিক রাষ্ট্র নির্মাণে গুরুত্বপূর্ণ অংশীদার। আমি তাঁদের সকলের আন্তরিক প্রশংসা করি। আমি বিশেষ করে 3 সশস্ত্র বাহিনীর জওয়ান, সকল সশস্ত্র পুলিশ বাহিনী এবং পুলিশ কর্মীদের কর্তব্যনিষ্ঠার জন্য

তাদের বিশেষ প্রশংসা করি। আমি প্রবাসী ভারতীয়দের প্রশংসা করি যারা বিশ্বমঞ্চে ভারতের মর্যাদা বৃদ্ধি করে চলেছেন, এবং দূতাবাসে কর্মরত দেশবাসীদেরও প্রশংসা করি। প্রিয় দেশবাসী, আমরা স্বাধীনতা শতবর্ষ 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে এগিয়ে চলেছি। অন্তদয়ের ভাবনার সঙ্গে সঙ্গতি রেখে আমরা দৃঢ় প্রতিজ্ঞ যাতে উন্নয়নের সুফল প্রত্যেক ব্যক্তির কাছে পৌঁছয়। আমাদের সমৃদ্ধ ঐতিহ্য এবং স্বাধীনতা সংগ্রামের আদর্শগুলিকে ধারণ করে আমরা আধুনিক উন্নয়নের পথে এগিয়ে চলেছি। ওয়ম রাষ্ট্রে জাগরিয়াম, এই বেদ বাক্য আমাদের রাষ্ট্রের জন্য সর্বদা সজাগ থাকতে অনুপ্রাণিত করে। আমাদের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী বিভিন্ন মতাদর্শের মানুষের লক্ষ্য ছিল একই, ভারতের স্বাধীনতা। স্বদেশী আন্দোলনের সময় বন্দে মাতরম প্রতিটি মানুষের সঙ্গীতে পরিণত হয়েছিল। জাতির পিতা মহাত্মা গান্ধীর নেতৃত্বে অগণিত দেশবাসী স্বাধীনতা সংগ্রামে যোগ দিয়েছিলেন। বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকর সমাজ সংস্কার এবং রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতার উচ্চ আদর্শ তুলে ধরেছিলেন। আমি ভারত মাতার সেই সকল মহান সন্তানদের সশ্রদ্ধ প্রণাম জানাই, যাদের আদর্শ অনুসরণ করে আমাদের দেশ স্বাধীন হয়েছে এবং অগ্রসর হয়েছে। আজ 14ই আগস্ট দিনটিকে আমরা বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস রূপে পালন করি। আমরা সেই লক্ষ লক্ষ দেশবাসীকে স্মরণ করি যারা দেশভাগের সময় হিংসাত্মক ঘটনায় প্রাণ হারান বা বাস্তুহারা হওয়ার আতঙ্ক সহ্য করতে বাধ্য হন। সাম্প্রদায়িক হিংসার কারণে লক্ষ লক্ষ মানুষকে শরণার্থী হতে হয় এবং দেশভাগের বিভীষিকা সহ্য করতে বাধ্য হন তারা। তবু নিজেদের পরিচয় বিসর্জন দেননি এই মানুষেরা। যখন আমাদের দেশ স্বাধীনতা লাভ করে, তখন দেশভাগের ভয়াবহ পরিণতির পাশাপাশি 550টিরও বেশি দেশীয় রাজ্যকে নবগঠিত স্বাধীন ভারতের অঙ্গীভূত করার এক অসাধারণ চ্যালেঞ্জও সামনে আসে। সর্দার প্যাটেল এই সব দেশীয় রাজ্যকে বিলুপ্ত করে সেগুলোকে আমাদের স্বাধীন গণতন্ত্রের অংশ করেছিলেন। এক কৃতজ্ঞ রাষ্ট্রের পক্ষ থেকে আমি লৌহ মানব আধুনিক ভারতের ঐক্যের স্থপতি সর্দার বল্লভভাই প্যাটেলের পবিত্র স্মৃতির প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। প্রিয় দেশবাসী, ভারতের জনগণ দ্বারা সৃষ্ট আমাদের সংবিধান নাগরিকদের অংশগ্রহণের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। গণতন্ত্রের মাতৃভূমি ভারতের অধিবাসীদের মধ্যে গণ অংশগ্রহণের চেতনা সর্বদাই বিদ্যমান ছিল। সেই চেতনাকে নতুন উদ্যমে আমাদের দেশবাসী এগিয়ে নিয়ে যাচ্ছেন। জাতীয় অভিযানগুলি গণ অংশগ্রহণের মাধ্যমে এগিয়ে চলেছে, এটি আমাদের গণতন্ত্রের এক অনুপ্রেরণামূলক সাফল্য। মর্যাদা ও সুযোগের সমতা এবং ব্যক্তির মর্যাদা আমাদের সংবিধানের মূল আদর্শ। আজ সাধারণ অবস্থা থেকে উঠে আসা মানুষেরা বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ অবদান রাখছেন। এটি আমার এই বিশ্বাসকে আরও দৃঢ় করে যে আজকের ভারতে প্রত্যেক ব্যক্তি বড় বড় স্বপ্ন দেখতে পারেন এবং সেগুলি পূরণও করতে পারেন। আমাদের সংবিধানে কার্যনির্বাহী, আইনসভা এবং বিচার বিভাগের দায়িত্ব স্পষ্টভাবে উল্লিখিত। জনপ্রতিনিধিদের কর্তব্য হল আইনসভায় জনগণের আকাঙ্ক্ষাগুলিকে তুলে ধরা। কার্যনির্বাহী বিভাগের কর্তব্য হল জনস্বার্থ ও জাতীয় স্বার্থে প্রণীত নীতিগুলির বাস্তবায়ন। বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য হল দারিদ্র্যের কারণে কেউ যেন ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয় তা নিশ্চিত করা। প্রত্যেক নাগরিকের, বিশেষ করে সুবিধাবঞ্চিত শ্রেণীর মানুষের সমতার ভিত্তিতে সম্মানের সঙ্গে এবং যথাসময়ে ন্যায় বিচার পাওয়া উচিত। প্রিয় দেশবাসী, গত এক দশকের কিছু বেশি সময়ে আমাদের দেশ দ্রুত অন্তর্ভুক্তিমূলক বিকাশ অর্জন করেছে, ঐতিহ্য ও উন্নয়নের সমন্বয়কে

অগ্রাধিকার দিয়েছে এবং উন্নয়নের পথে বহু দশক ধরে চলে আসা অনেক প্রতিবন্ধকতা দূর করেছে। আমাদের দেশবাসী মহাত্মা জ্যোতিবা ফুলের 200তম জন্মবার্ষিকী উদযাপন করছেন। মহাত্মা ফুলে এবং বিপ্লবের আলোকবর্তিকা সাবিত্রীবাই ফুলে সামাজিক ন্যায় বিচার, শিক্ষা, নারী ক্ষমতায়ন এবং সমতার ক্ষেত্রে ঐতিহাসিক অবদান রেখেছেন। তাঁদের আদর্শকে অনুসরণ করে বিগত কয়েক বছরে সুবিধাবঞ্চিতদের উত্তরণের লক্ষ্যকে জাতীয় অগ্রাধিকার দেওয়া হয়েছে। নারী শিক্ষার ক্ষেত্রে সাফল্যের নতুন মানদণ্ড স্থাপিত হয়েছে। 25 কোটিরও বেশি মানুষকে দারিদ্র্যমুক্ত করার ক্ষেত্রে সাফল্য এসেছে। বিশ্বের বৃহত্তম আর্থিক অন্তর্ভুক্তি প্রকল্প প্রধানমন্ত্রী জনধন যোজনার অধীনে প্রায় 59 কোটি অ্যাকাউন্টধারীকে ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে যুক্ত করা হয়েছে, যার মধ্যে 32 কোটিরও বেশি মহিলা অ্যাকাউন্টধারী রয়েছেন। 80 কোটি মানুষের জন্য বিনামূল্যে রেশন প্রদানের মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনে 60 কোটি মানুষকে বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করা হয়েছে। কিষাণ সম্মান নিধি এবং কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে কৃষি, ডেয়ারি, মুরগি পালন, মৎস্যচাষ এবং মৌমাছি পালনের মতো কর্মকাণ্ডে জড়িত কৃষক ভাই বোনদের সাহায্য করা হয়েছে। বিশ্ব ইতিহাস সাক্ষী যে সাংস্কৃতিক আত্মবলের উপর ভিত্তি করে উন্নয়ন গতিশীল এবং সুস্থায়ী হয়। আজ দেশে এই চেতনা শক্তিশালী হচ্ছে যে সাংস্কৃতিক গৌরববোধ একটি দেশের সার্বভৌমত্বকে আত্মিক শক্তি যোগায়। আমাদের পূর্বপুরুষেরা জ্ঞান, বিজ্ঞান, শিল্প, সংস্কৃতি, আধ্যাত্মিকতা এবং নৈতিকতার এক অমূল্য ঐতিহ্য রেখে গিয়েছেন। আমরা ঐতিহ্য এবং উন্নয়নের মধ্যে ভারসাম্য রেখে এগিয়ে চলেছি। আমাদের দেশ বিশ্বের বৃহত্তম এবং সেরা ডিজিটাল পরিকাঠামো গড়ে তুলেছে। এমনকি গ্রামের ছোট দোকান এবং রাস্তার হকারদেরও ডিজিটাল পেমেন্ট করা যাচ্ছে। বিশ্বের অর্ধেকেরও বেশি রিয়েল টাইম ডিজিটাল লেনদেন ভারতে সম্পন্ন হচ্ছে। আমাদের দেশবাসী এবং সরকার একত্রে বিশ্ববাসীর সামনে ডিজিটাল বিপ্লবের একটি উদাহরণ তুলে ধরেছে। প্রযুক্তি ব্যবহার করে সরকার জনকল্যাণমূলক পরিষেবাগুলি দক্ষতার সঙ্গে প্রত্যেক নাগরিকের কাছে পৌঁছে দিয়েছে। আমাদের দেশ মহাসড়ক, জলপথ, রেলপথ এবং আকাশপথের উন্নতির মাধ্যমে আধুনিক পরিকাঠামোর অভূতপূর্ব সম্প্রসারণ প্রত্যক্ষ করেছে। এতে নতুন উদ্যোগের সুযোগ তৈরি হচ্ছে, নতুন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে এবং বিনিয়োগকারীদের আস্থা বাড়ছে। প্রিয় দেশবাসী, বিশ্বের অনেক অঞ্চলের যুদ্ধ ও অস্থিরতা সকল দেশকে প্রভাবিত করছে। এমন পরিস্থিতিতেও আমাদের দেশের অর্থনীতি বিশ্বের দ্রুততম বর্ধনশীল প্রধান অর্থনীতি হিসেবে এগিয়ে চলেছে। অর্থনৈতিক পূর্বাভাস অনুযায়ী ভারতের বিকাশের হার বিশ্বের গড় বিকাশের হারের দ্বিগুণেরও বেশি হবে। আত্মনির্ভর ভারত অভিযান আমাদের অর্থনৈতিক অগ্রগতি ও জাতীয় নিরাপত্তার ভিত্তিকে আরও মজবুত করেছে। আধুনিক উন্নয়নের পথে এগিয়ে চলার পাশাপাশি পরিবেশ সুরক্ষার ক্ষেত্রেও ভারত বিশ্বস্তরে অগ্রণী অবদান রাখছে। আমাদের দেশ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস 2030-এর কিছু লক্ষ্য নির্ধারিত সময়ের আগেই অর্জন করেছে। গত কয়েক বছরে পুনর্নবীকরণযোগ্য শক্তির উন্নয়ন অভূতপূর্ব গতি লাভ করেছে। আমাদের বিদেশনীতির ভিত্তি হল দেশের কল্যাণ। শান্তি, সহযোগিতা, আলাপ আলোচনা এবং বসুধৈব কুটুম্বকমের আদর্শ আমাদের বিদেশ নীতির স্তম্ভ। অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং পারস্পরিক সম্পর্ক গভীর করার লক্ষ্যে আমরা অনেক দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছি। আমরা গ্লোবাল সাউথের দেশগুলির মধ্যে অগ্রণী ভূমিকা পালন করছি। বিশ্বমঞ্চে আমাদের দেশের সম্মান বৃদ্ধি পেয়েছে। আমরা নিয়মভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থায় বিশ্বাসী।

আমরা রাষ্ট্রসংঘ সহ বহুপাক্ষিক সংস্থাগুলোতে বিশ্ব সম্প্রদায়ের যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সচেষ্ট। আমাদের এই প্রয়াস অনেক দেশের কাছ থেকে জোরালো সমর্থন পাচ্ছে। প্রিয় দেশবাসী, প্রাকৃতিক সম্পদের উপর আমাদের ভবিষ্যৎ প্রজন্মেরও ঠিক ততটাই অধিকার যতটা আমাদের। আমাদের সুনিশ্চিত করতে হবে যে আমাদের কোনো পদক্ষেপ যেন ভবিষ্যৎ প্রজন্মের এই অধিকার প্রয়োগে সামান্যতম প্রতিবন্ধকতারও সৃষ্টি না করে। আমাদের সচেষ্ট থাকতে হবে যাতে তাদের জন্য আরও সমৃদ্ধ প্রাকৃতিক সম্পদ রেখে যেতে পারি। পরিবেশ সুরক্ষায় আমাদের আস্থা আমাদের ঐতিহ্যেরই অংশ। সাঁওতালি ভাষার একটি সরল গীতে আমরা এক গভীর বার্তা পাই। পণ্ডিত রঘুনাথ মুর্মু রচিত সেই গানটির কিছু কথা এরকম। দ্বারে গুজুক কান ইয়েলতে মিরু চেড়েই রাগ বয়হা দায়া হায়াগে, গুজুক কান আবওয়া জাতি ধরম দ্বারে চেদা বাবন রাগ বয়হা আব অনা ইয়েলতে। এই গানে একটি গাছ পুরোপুরি শুকিয়ে যাওয়ায় কাঁদতে থাকা এক টিয়া পাখির বর্ণনা দিয়ে কবি বলছেন, ওহে আমার ভাইয়েরা, মরণাপন্ন গাছটি দেখে টিয়া পাখিটি করুণ সুরে কাঁদছে। ওহে আমার ভাইয়েরা, মানব সংস্কৃতিরূপী বৃক্ষের বিনাশ দেখে আমরা মানব সমাজের সদস্যরা কেন বিলাপ করছি না? এই গানের বার্তা হল সকল মানুষেরই মানবিক মূল্যবোধ ও প্রকৃতি রক্ষায় তৎপর থাকা উচিত। একটি সবুজ সতেজ গাছ মানব সমাজের নৈতিক ও সুস্থ জীবনযাপনের প্রতীক। এক পেড় মাকে নাম এবং লাইফস্টাইল ফর এনভায়রনমেন্ট অর্থাৎ লাইফের মতো অভিযানের ভাবনার সঙ্গে তাল মিলিয়ে পরিবেশ রক্ষায় প্রত্যেকের ব্যক্তিগত ও সমবেত প্রয়াস চালানো উচিত। আমার প্রিয় দেশবাসী, আমি অত্যন্ত আনন্দিত যে আমাদের মেয়েরা শিক্ষাক্ষেত্রে অসাধারণ সাফল্য অর্জন করছে। এছাড়াও কৃষি উৎপাদন বৃদ্ধিতে অবদান রাখা ড্রোন দিদি থেকে শুরু করে বিমান বাহিনীতে ফাইটার কমব্যাট লিডার হওয়া পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণ বাড়ছে। সম্প্রতি গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে ভারতের ১৩টি স্বর্ণপদকের মধ্যে ৮টি জিতেছে আমাদের মেয়েরা। মহিলাদের আর্থিক আত্মনির্ভরতা বাড়ছে। স্বনির্ভর গোষ্ঠীগুলিতে ১০ কোটিরও বেশি মহিলা সদস্য রয়েছেন। ৩ কোটি মহিলাকে লাখপতি দিদি বানানোর লক্ষ্য স্থির করা হয়েছিল। এই লক্ষ্য পূরণ হয়েছে। এখন আমাদের দেশ আরও ৩ কোটি মহিলাকে নতুন লাখপতি দিদি বানানোর লক্ষ্য পূরণে এগিয়ে চলেছে। মুদ্রা যোজনার অধীনে সহায়তা প্রাপ্ত উদ্যোক্তাদের প্রায় ২/৩ মহিলা। মহিলাদের আর্থিক স্বাধীনতা অর্জনের প্রচেষ্টার পাশাপাশি আমরা দেখছি যে তারা বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছেন। ভোটাধিকার প্রয়োগে মহিলাদের ক্রমবর্ধমান অংশগ্রহণ আমাদের গণতন্ত্রের এক উল্লেখযোগ্য সাফল্য। লোকসভা ও বিধানসভাগুলিতে মহিলাদের জন্য ৩৩% প্রতিনিধিত্ব সংরক্ষণের লক্ষ্যে ২০২৩ সালে নারী শক্তি বন্দন অধিনিয়ম পাশ করা হয়েছে। এই আইনের লক্ষ্যগুলি পূরণ হলে তা মহিলাদের নেতৃত্বকে আরও বিস্তৃত করবে এবং আমাদের গণতন্ত্রকে আরও অন্তর্ভুক্তিমূলক করে তুলবে। ভারতের জনসংখ্যার ৬৫% বয়স ৩৫ বছরের নিচে। এই তরুণ জনগোষ্ঠী আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ। আমাদের দেশের তরুণরা প্রতিভাবান, দায়বদ্ধ এবং দক্ষ। তৃণমূল পর্যায়ে তরুণদের দ্বারা বিভিন্ন সমস্যার উদ্ভাবনী ও বাস্তবসম্মত সমাধান দেখে আমি সমাজ ও দেশের প্রতি তাদের দায়বদ্ধতার পরিচয় পাই। মাত্র ২৮ বছর গড় বয়সের এক তরুণ দলের সাম্প্রতিক সফল রকেট উৎক্ষেপণ মহাকাশ গবেষণায় নতুন অধ্যায়ের শুভ সূচনা করেছে। আমাদের অনেক তরুণ তরুণী স্বরোজগারের পথে অগ্রসর হয়ে কর্মসংস্থান প্রদানের সংস্কৃতিকে আপন করে নিচ্ছেন। তরুণ উদ্যোগীদের অংশগ্রহণে আমাদের দেশে একটি শক্তিশালী স্টার্ট আপ ইকোসিস্টেম গড়ে উঠেছে। বিশ্বের প্রধান

প্রতিষ্ঠানগুলো ভারতীয় তরুণদের প্রতিভা ও নিষ্ঠায় মুগ্ধ হয়ে তাদের নেতৃস্থানীয় পদে নিয়োগ করছে। এই তরুণরা বিশ্বমঞ্চে ভারতের যুবশক্তির সম্মান বৃদ্ধি করেছেন। আমাদের তরুণ প্রজন্ম ভারতের সোনালী ভবিষ্যতের প্রতি আমার বিশ্বাসকে আরও দৃঢ় করেছে। আমাদের ছাত্রছাত্রীরাই ভারতের ভবিষ্যৎ নির্মাতা। যেভাবে জাতীয় নিরাপত্তার জন্য সরকার ও সমাজের ঐক্য প্রয়োজন, তেমনি ছাত্রছাত্রীদের বর্তমান ও ভবিষ্যতের নিরাপত্তার জন্য সকলের সম্মিলিত প্রয়াস জরুরি। সর্বজনীন পরীক্ষা ব্যবস্থা ছাত্রছাত্রীদের জন্য সুযোগের দরজা খুলে দেয়। সেজন্য সরকার এই পরীক্ষাগুলো সংস্কারের জন্য ব্যাপক পদক্ষেপ গ্রহণ করছে। এই সংস্কারগুলোর লক্ষ্য হল সর্বজনীন পরীক্ষায় অসদুপায় অবলম্বনের পথ সম্পূর্ণ নির্মূল করা, পরীক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ এবং তরুণদের জন্য নিরাপদ ও নির্ভরযোগ্য করে তোলা। বিভিন্ন সরকারি প্রয়াস এবং নতুন আর্থিক কর্মকাণ্ড তরুণদের জন্য অসংখ্য নতুন সুযোগ সৃষ্টি করছে। এই সুযোগগুলো সম্পর্কে সচেতন হয়ে আমাদের তরুণ প্রজন্ম সাফল্যের নতুন পথ বেছে নিতে পারে। আমাদের তরুণ সমাজের শারীরিক ও মানসিক স্বাস্থ্য আমাদের দেশের ভবিষ্যতের ভিত্তি। আমাদের তরুণ তরুণীরা যেন উৎসাহের সঙ্গে এগিয়ে যেতে থাকে তা নিশ্চিত করা পরিবার ও সমাজেরও দায়িত্ব। খেলাধুলাকে তরুণদের বিকাশ ও দেশ গড়ার মাধ্যম হিসেবে গ্রহণ করা হচ্ছে। খেলো ইন্ডিয়া কর্মসূচির অধীনে স্থানীয় থেকে জাতীয় স্তর পর্যন্ত দেশের সকল অঞ্চলে একটি ক্রীড়া পরিমণ্ডল গড়ে তোলা হচ্ছে। খেলাধুলার প্রসারে সরকার অভূতপূর্ব বিনিয়োগ করছে। এই প্রয়াসগুলো ইতিবাচক ফল দিচ্ছে। আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতাগুলিতে আমাদের ক্রীড়াবিদরা পারদর্শিতা ও সাফল্যের উচ্চ শিখরে পৌঁছচ্ছে। একদিকে আমাদের দেশে সর্বাধিক নবীন জনসংখ্যা, তেমনি প্রবীণ নাগরিকদের সংখ্যাও ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। সরকার প্রবীণ নাগরিকদের জীবনযাপনের মান উন্নয়নে বহু পদক্ষেপ গ্রহণ করেছে। 70 বছর বা তার বেশি বয়সী প্রায় 6 কোটি প্রবীণ নাগরিক বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পাচ্ছেন। প্রবীণ নাগরিকদের প্রতি আত্মীয়তার বোধ এবং তাদের আত্মসম্মান বোধ বজায় রাখার জন্য সমগ্র সমাজের সংবেদনশীল থাকা উচিত। প্রিয় দেশবাসী, সত্য ন্যায়ের পক্ষে মানবতা বিরোধী শক্তিগুলির বিরুদ্ধে বিজয় প্রাপ্তির ভারতীয় ঐতিহ্যের জন্য আমরা গর্বিত। 26 জুলাই আমরা কার্গিল বিজয় দিবস পালন করেছি। তার আগে 7ই মে অপারেশন সিন্দুর শুরুর প্রথম বার্ষিকীতে আমরা আমাদের সেনাবাহিনীর অতুলনীয় বীরত্বকে স্মরণ করেছি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে সেই ঐতিহাসিক অভিযানটি ভারতীয় সেনাবাহিনীর অটল ক্ষমতার এক প্রমাণ। সন্ত্রাসবাদীরা ও তাদের সমর্থকদের কাছে একটি কড়া বার্তা পাঠানো হয়েছিল যে তারা যেখানেই লুকিয়ে থাকুক না কেন, তাদের কৃতকর্মের জন্য শাস্তি পাবেই। সন্ত্রাসবাদকে আশ্রয় দেওয়া একটি দেশের সঙ্গে অতীতে স্বাক্ষরিত সিন্ধু জল চুক্তি স্থগিত করা আমাদের দেশের, বিশেষ করে এর কৃষকদের স্বার্থে একটি নির্ণায়ক পদক্ষেপ। কয়েক দশক ধরে নকশালবাদ দেশের জন্য এক গুরুতর সমস্যা হয়ে উঠেছিল। ভারতকে নকশালমুক্ত করা একটি বড় সাফল্য। এখন সেই নকশাল অধ্যুষিত এলাকাগুলোতে এক উৎসাহের পরিবেশ বিরাজ করছে এবং সর্বব্যাপী উন্নয়নের ঢেউ বইছে। বস্তার অলিম্পিকে ক্রীড়াবিদরা ও বস্তার পাণ্ডুমে শিল্পীরা বিপুল সংখ্যায় অংশগ্রহণ করেছেন এবং বহু সংখ্যক দর্শক এই অনুষ্ঠানগুলি উপভোগ করেছেন। জাতীয় গৌরব রক্ষার জন্য নির্মিত মারাঠা সামরিক ঐতিহ্যের সঙ্গে যুক্ত 12টি দুর্গকে গত বছর ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত করেছে। আর এবছর ভগবান বুদ্ধের প্রথম ধর্মোপদেশের স্থান সারনাথকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত করেছে। ভারতভূমিতে
একদিকে যেমন ভগবান বুদ্ধের স্মৃতি বিজড়িত

0: আধ্যাত্মিক স্মারক রয়েছে, অন্যদিকে তেমনি আত্মসম্মান ও আমাদের গৌরবময় ঐতিহ্য রক্ষার জন্য যুদ্ধ করার উল্লেখযোগ্য ক্ষমতার প্রতীকগুলিও রয়েছে। আমার প্রিয় দেশবাসী, সকল ভারতবাসীর উন্নয়ন ও কল্যাণই বিকশিত ভারত গড়ার প্রকৃত লক্ষ্য। মহান তেলুগু জাতীয়তাবাদী লেখক গুরজাদা আপ্পা রাও তার একটি গানে সকল ভারতবাসীকে দেশপ্রেমের এক অমূল্য বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, দেশ মনো প্রেমেঞ্চুমন্না মঞ্চি অন্নদি পেঞ্চুমন্না দেশ মন্টে মটি কাদোয় দেশ মন্টে মনুষুলোই। এই পঙ্ক্তিগুলোর অর্থ হল, দেশকে ভালোবাসো, সৎকর্মের প্রসার ঘটাও, দেশ মানে শুধু মাটি নয়, দেশ মানে সমগ্র সমাজ। আমি আত্মবিশ্বাসী যে সমাজের অংশগ্রহণে এবং সরকারের প্রচেষ্টায় ভারতের প্রতিটি গ্রামে, প্রত্যেক শহরে, প্রতিটি বাড়িতে বসবাসকারী সকল মানুষ সুস্থ, সুখী ও সমৃদ্ধ হবে। দেশপ্রেমের এই সর্বসংহত ভাবনা নিয়ে আসুন আমরা সকলে স্বাধীন ভারতকে একটি বিকশিত ভারতে রূপান্তরিত করার জাতীয় সাধনায় নিজেদের উৎসর্গ করি। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।
1: শুনলেন 80তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে ভারতের মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর দেশবাসীর উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা খবর।

0: আকাশবাণী, খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। 80তম স্বাধীনতা দিবসের প্রাককালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন, আন্তর্জাতিক স্তরে অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতি বজায় থাকা সত্ত্বেও ভারতের অর্থনীতি দ্রুত হারে বেড়ে চলেছে। রাষ্ট্রপতি আজ তার ভাষণে ডিজিটাল ক্ষেত্রে দেশের উন্নতির কথা বিশেষভাবে স্মরণ করেছেন। দেশজুড়ে আগামীকাল 80তম স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হবে। দিল্লির ঐতিহাসিক লালকেল্লায় আয়োজিত মূল অনুষ্ঠানে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিনই সর্বপ্রথম এই অনুষ্ঠানে বন্দে মাতরম সঙ্গীত পরিবেশন করা হবে। স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রতিরক্ষা বাহিনী এবং কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর সদস্যদের জন্য 78টি বীরত্ব পুরস্কার অনুমোদন করেছেন। বিভাজন বিভীষিকা স্মরণ দিবস আজ দেশজুড়ে পালন করা হচ্ছে। পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবি দেশের বিভাজনকারী শক্তিগুলি সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আবেদন জানিয়েছেন। বিদেশ মন্ত্রক ফের বলেছে, জম্মু কাশ্মীর ও লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ, এ নিয়ে কোনোরকম উস্কানিকে প্রশ্রয় দেওয়া উচিত নয়। মহারাষ্ট্রের গড়চিরোলিতে 6 ছাত্রীকে সাবে কামড়ানোর বিষয়ে প্রকাশিত খবরের ভিত্তিতে জাতীয় মানবাধিকার কমিশন স্বতঃ প্রণোদিত রিপোর্ট তলব করেছে। আসছি বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু স্বাধীনতা দিবসের প্রাককালে দেশবাসীকে 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে রাষ্ট্রপতি মনে করিয়ে দিয়েছেন, আন্তর্জাতিক স্তরে অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতি বজায় থাকা সত্ত্বেও ভারতের অর্থনীতি দ্রুত হারে বেড়ে চলেছে। ভারতই বৃহৎ অর্থনীতির দেশগুলির মধ্যে সর্বাধিক বৃদ্ধির দৃষ্টান্ত স্থাপন করেছে বলে রাষ্ট্রপতি উল্লেখ করেন। তিনি বলেন, আত্মনির্ভর ভারত অভিযানের মাধ্যমে দেশের প্রগতি ও জাতীয় নিরাপত্তা সুনিশ্চিত করা হয়েছে। অর্থনৈতিক বৃদ্ধির সঙ্গেই সুস্থায়ী উন্নয়নের চিন্তাভাবনা দেশের অগ্রগতিকে ত্বরান্বিত করেছে।
1: বিশ্বকে অনেক ক্ষেত্র মে যুদ্ধ এবং অস্থিরতা কা সভি দেশ পর প্রভাব পড় রহা হইসি পরিস্থিতি মে ভি ভারত কে বিকাশ দর বিশ্ব কে অসত বিকাশ দর কি তুলনা মে দোগুনি সে অধিক রহেগি। আত্মনির্ভর ভারত অভিযান সে হামারি আর্থিক প্রগতি ও রাষ্ট্রীয় সুরক্ষা কা আধার মজবুত হুয়া হে।
0: রাষ্ট্রপতি বলেছেন, বসুধৈব কুটুম্বকমের ভাবনাকে মূলধন করে ভারতের বিদেশ নীতির মূল লক্ষ্য শান্তি, সহযোগিতা ও আলোচনার মাধ্যমে এগিয়ে চলা। এই লক্ষ্যে বিভিন্ন দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করা সম্ভব হয়েছে।
1: আমারি বিদেশ নীতি দেশ হিত পর আধারিত হে। শান্তি, সহযোগ, সম্বাদ তথা বসুধৈব কুটুম্বককে আদর্শ আমারি বিদেশ নীতিকে স্তম্ভ হে। আর্থিক সহযোগ বাড়ানে তথা পারস্পরিক সম্বন্ধ কো ওর প্রগাঢ় বানানে কে লিয়ে হামনে অনেক দেশো কে সাথ ফ্রি ট্রেড এগ্রিমেন্টস কিয়ে হ্যাঁ। গ্লোবাল সাউথ কে দেশো মে হাম অগ্রণী ভূমিকা নিভা রহে হ্যাঁ।
0: রাষ্ট্রপতি বলেন, সুস্থায়ী উন্নয়নই দেশের লক্ষ্য। এ প্রসঙ্গে তার ভাষণে ফের একবার এক পের মাকে নাম এবং লাইফস্টাইল ফর এনভায়রনমেন্টের গুরুত্ব তুলে ধরেন। উন্নয়নের সুফল যাতে প্রত্যেক ব্যক্তির কাছে উপলব্ধ হয় তা সুনিশ্চিত করতে বলেন রাষ্ট্রপতি। তিনি বলেন, স্বাধীনতা সংগ্রামের সময় একটাই লক্ষ্য ছিল, তা হল স্বদেশের স্বাধীনতা। স্বদেশী আন্দোলন চলাকালীন বন্দে মাতরম গানটি জনগণের সঙ্গীতে পরিণত হয়। মহাত্মা গান্ধী ও বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকরের কথা স্মরণ করে রাষ্ট্রপতি বলেন, তারা সমাজ সংস্কার ও দেশভক্তির সর্বোচ্চ দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। আজ 14 আগস্ট দিনটি দেশের সর্বত্র বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস হিসেবে পালিত হচ্ছে। শ্রীমতী মুর্মু আজ তার ভাষণে দেশভাগের দুর্বিষহ স্মৃতির কথা তুলে ধরে সেই সময় যারা প্রাণ দিয়েছিলেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, দেশভাগের সময় সেই ভয়াবহ স্মৃতি এখনও তাদের অনেকের মনেই গেঁথে রয়েছে। রাষ্ট্রপতি বিশেষভাবে ডিজিটাল ক্ষেত্রে দেশের উন্নতির কথা স্মরণ করেছেন। বিশ্বের মধ্যে সর্বাধিক সংখ্যক মানুষ ডিজিটাল পেমেন্টের আওতায় নিয়ে আসা সম্ভব হয়েছে। ছোট ছোট দোকানদাররাও এখন এই পদ্ধতিতে আর্থিক লেনদেনে অভ্যস্ত বলে উল্লেখ করেন রাষ্ট্রপতি। মহিলাদের উন্নয়ন প্রসঙ্গে আজকের ভাষণে রাষ্ট্রপতি দ্রোণ দিদি এবং স্বনির্ভর প্রকল্পের সাফল্য তুলে ধরেন। এ ব্যাপারে তিনি কমনওয়েলথ গেমসে মহিলা ক্রীড়াবিদদের সাফল্যের উচ্চ প্রশংসা করেন। রাষ্ট্রপতি আজ সুস্পষ্টভাবে বলেছেন, ছাত্রছাত্রীরা দেশের ভবিষ্যৎ, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে পড়ুয়াদের ভবিষ্যৎকে নিষ্কণ্টক করতে হবে। আজকের ভাষণে রাষ্ট্রপতি 80তম স্বাধীনতা দিবসের আগে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে স্বাধীনতা দিবসের প্রাককালে রাষ্ট্রপতি এক অনুপ্রেরণাদায়ক ও চিন্তাশীল ভাষণ দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় তিনি বলেন, রাষ্ট্রপতি মুর্মুর চিন্তাভাবনা দেশের শক্তি এবং প্রতিটি ভারতবাসীর আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে। দেশজুড়ে আগামীকাল 80তম স্বাধীনতা দিবস উদযাপিত হবে। দিল্লির ঐতিহাসিক লালকেল্লায় আয়োজিত মূল অনুষ্ঠানে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় বিমানবাহিনীর দুটি MI-17 হেলিকপ্টার থেকে অনুষ্ঠানস্থলে পুষ্পবৃষ্টি করা হবে। জাতীয়

0: পতাকা উত্তোলনের সঙ্গে সঙ্গে 21 বার তোপধ্বনিও দেওয়া হবে। এদিকে হার ঘাট তিরঙ্গা অভিযানের অধীনে দেশব্যাপী আজ নানা কর্মসূচি নেওয়া হয়েছে। 80তম স্বাধীনতা দিবসে আগামীকাল 15ই আগস্ট স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লি লালকেল্লার প্রাকার থেকে সকাল 7টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর ভাষণ শেষ হলে রাজ্যবাসীর উদ্দেশ্যে বেতার ভাষণ দেবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। এজন্য স্বাধীনতা দিবসে সকাল 7টা 35 মিনিটে স্থানীয় সংবাদ প্রচারিত হবে সকাল 9টা 15 মিনিটের খবরের পর। ওই দিন আকাশবাণী কলকাতা সকাল 7টা 25 মিনিটের জাতীয় সংবাদ এবং সকাল 7টা 8টা ও 9টার FM হেডলাইন্স বাতিল করা হয়েছে। 9টা 25 মিনিটের জেলার চিঠিও সম্প্রচারিত হবে না। আকাশবাণী কলকাতা রাত 10টার সংবাদও বাতিল করা হয়েছে। স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রতিরক্ষা বাহিনী এবং কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর সদস্যদের জন্য 78টি বীরত্ব পুরস্কার অনুমোদন করেছেন। এর মধ্যে 13টি পুরস্কার মরণোত্তরভাবে প্রদান করা হচ্ছে। এ ব্যাপারে 9 জনকে কীর্তিচক্র, 1 জনকে বার টু শৌর্যচক্র, 19 জনকে শৌর্যচক্র, 5 জনকে বার টু সেনা মেডেল, 36 জনকে সেনা মেডেল, 3 জনকে নৌসেনা মেডেল এবং 5 জনকে বায়ুসেনা মেডেল প্রদান করা হচ্ছে। লেফটেন্যান্ট কর্নেল মানীয় ফ্রান্সিস PF এবং মেজর জিতেন্দ্র রাঠি কীর্তিচক্রের জন্য মনোনীত হয়েছেন। অন্যদিকে হাবিলদার গজেন্দ্র সিং, হেড কনস্টেবল জগবীর সিং, বশির আহমেদ, SG কনস্টেবল যশবন্ত সিং, বলবিন্দার সিং, তারিক হোসেন এবং STF ইন্সপেক্টর সুনীল কুমার মরণোত্তরভাবে কীর্তিচক্র পাবেন। দেশজুড়ে আজ দেশভাগ বিভীষিকা স্মরণ দিবস পালন করা হচ্ছে। এ উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশভাগের ভয়াবহ সময় পেরিয়ে আসা সকল দেশবাসীর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশভাগের সময় প্রাণ হারানো এবং সেই ভয়াবহ পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করা মানুষদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। উপরাষ্ট্রপতি CV রাধাকৃষ্ণন আজ দিল্লিতে দেশভাগজনিত বিভীষিকা স্মরণ দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বলেন, দেশ আজ যে স্বাধীনতার স্বাদ পাচ্ছে তা পূর্ববর্তী প্রজন্মের মহান আত্মত্যাগের ফসল। রাজ্যপাল RN রবি দেশের বিভাজনকারী শক্তিগুলি সম্পর্কে সবাইকে সচেতন থাকার আবেদন জানিয়েছেন। রাজ্যপাল বলেন, আজ সমগ্র দেশ বিভাজন বিভীষিকা দিবস যন্ত্রণার সঙ্গে পালন করছে। দেশভাগ ভারতের ইতিহাসের একটি কালো অধ্যায়।
1: ভারত কা বিভাজন সির্ফ ইতিহাস কে পন্নো তক সীমিত নাই হ্যায়, वो एक सिर्फ ऐसा घाव नहीं है, ऐसा जख्म नहीं है जो भर गया है और जिसके स्कार, जिसके चिन्ह मात्र बचे हुए हैं। वो अभी भी वो एक ब्लीडिंग सोर है जिससे खून बह रहा है, लहू बह रहा है। आज भी वो जख्म जिंदा है और सबसे ज्यादा जख्म अगर किसी ने झेला है, किसी ने उस पीड़ा को बर्दाश्त किया है तो वो है बंगाल के लोग।
0: দেশ বিভাজনের শিকার হওয়া মানুষদের স্মৃতির উদ্দেশ্যে নির্মাণ স্মারক মূর্তি স্থাপনের জন্য শিয়ালদা রেলওয়ে স্টেশনে ভূমিপূজন অনুষ্ঠিত হয়। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AI নিউজ কলকাতাতে। বিদেশ মন্ত্রক বলেছে জম্মু কাশ্মীর ও লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ, এ নিয়ে কোনোরকম উস্কানিকে প্রশ্রয় দেওয়া উচিত নয়। আজ সন্ধ্যায় রাজধানীতে সংবাদ মাধ্যমকে ব্রিফ করার সময় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, পাকিস্তান অধিকৃত জম্মু কাশ্মীরে সংগঠিত নৃশংসতা এবং আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের জন্য ওই অঞ্চলটির ব্যবহার করার ব্যাপারে আন্তর্জাতিক মহলের সচেতন থাকা উচিত। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার আত্মনির্ভর ও ভবিষ্যৎ প্রস্তুত প্রতিরক্ষা বাহিনীর আধুনিকীকরণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। গত 12 বছরে আত্মনির্ভর ভারত এবং মেক ইন ইন্ডিয়ার মতো নানা উদ্যোগের মাধ্যমে দেশ নিজেদের সুরক্ষার দিকটি সুনিশ্চিত করার পাশাপাশি আন্তর্জাতিক স্তরে প্রতিরক্ষা উৎপাদন ও রপ্তানির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আজ 80তম স্বাধীনতা দিবসের প্রাক্সন্ধ্যায় তিনি আকাশবাণীর মাধ্যমে ভাষণ দেন।
2: हमारी सरकार ने रक्षा क्षेत्र में आत्मनिर्भरता को हमेशा सर्वोच्च प्राथमिकता दी है। आज भारत केवल अपनी सुरक्षा आवश्यकताओं को पूरा करने वाला देश ही नहीं रहा, बल्कि हम ग्लोबल डिफेंस मैन्युफैक्चरिंग और डिफेंस एक्सपोर्ट्स के क्षेत्र में एक उभरती हुई शक्ति बन चुके हैं।
3: हमारा घरेलू रक्षा उत्पादन जो 2014 तक मात्र 46,000 करोड़ रुपए हुआ करता था, वो वित्त वर्ष 2025-26 में रिकॉर्ड 1,78,000 करोड़ रुपए पर पहुंच गया है।
0: মহারাষ্ট্রের গড়চিরোলি জেলার একটি আশ্রম স্কুলের ছাত্রাবাসে তপশিলি উপজাতিভুক্ত 6 জন ছাত্রীকে সাপে কামড়ানোর বিষয়ে প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদনের প্রেক্ষিতে জাতীয় মানবাধিকার কমিশন স্বতঃপ্রণোদিত হয়ে রিপোর্ট তলব করেছে। কমিশন মহারাষ্ট্রের মুখ্য সচিবকে নোটিশ পাঠিয়ে 2 সপ্তাহের মধ্যে এ বিষয়ে বিস্তারিত রিপোর্ট চেয়েছে। ওড়িশায় টানা 2 দিনের অবিরাম বর্ষণের ফলে রাজ্যের উত্তরাঞ্চলে নতুন করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। সেখানে বেশ কয়েকটি নদীর জলস্তর দ্রুত বৃদ্ধি পেয়ে বিপদসীমা অতিক্রম করেছে। এদিকে আবহাওয়া দপ্তর আজ ছত্তিশগড়, পূর্ব মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে। পশ্চিমবঙ্গ উপকূলে সৃষ্ট নিম্নচাপটি ধীরে ধীরে পশ্চিম, উত্তর পশ্চিমে ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিশগড়ের দিকে অগ্রসর হচ্ছে। এটি শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপ অক্ষরেখায় পরিণত হবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে। এর ফলে আগামী

0: ঘন্টায় কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। 80তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন, আন্তর্জাতিক স্তরে অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতি বজায় থাকা সত্ত্বেও ভারতের অর্থনীতি দ্রুত হারে বেড়ে চলেছে। রাষ্ট্রপতি আজ তার ভাষণে ডিজিটাল ক্ষেত্রে দেশের উন্নতির কথা বিশেষভাবে স্মরণ করেছেন। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর আগামীকাল সকাল 6:20।
1: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 711 kHz এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। এখন রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনবেন। অনুষ্ঠানের প্রথম শিল্পী মনীষা মুরলী নায়ার।

বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনলেন। শ্রোতা বন্ধুরা শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের অনুষ্ঠান, শুরু হচ্ছে সরাসরি সম্প্রচারিত মনের জানালা। ভারতবর্ষ কেবল মানচিত্র নয়, কালির আঁচড়ে বারবার বিক্ষত করলেও বুকের ভেতরে কোনো ক্ষতের চিহ্ন পড়ে না, শুধুই বদলে যায় তার চারদিকের প্রসারিত প্রান্তিক রেখাগুলি। ভারতবর্ষ নিয়ে আমাদের এমনই অনুভব, তাই আজকের মনের জানালায় বিষয় ভাবনায় আমাদের প্রিয় স্বদেশ। এ প্রসঙ্গে আপনারা ফোন করুন 9434076705 এই নম্বরে। আমাদের প্রিয় স্বদেশ অনুষ্ঠানে রয়েছে আপনাদের পছন্দের গান, সেভাবেই আমরা প্রথমেই আপনাদের জন্য রেখেছি অগ্নিস্বর ছায়াছবি থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এই দ্বিজেন্দ্র গীতি।

0: গান শুনতে শুনতেই আমাদের সাথে শ্রোতাবন্ধু যুক্ত হয়েছেন, কথা বলিনি তার সাথে। নমস্কার।
1: শিলিগুড়ি রবীন্দ্রনগর থেকে সিআর সরকার, অমিতাভ বাবু।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের
1: আপনাকে শিলিগুড়ি আকাশবাণী শিলিগুড়ির সমস্ত কর্মীবৃন্দ এবং সমস্ত শিলিগুড়িবাসীকে 80তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই।
0: অবশ্যই, আপনিও আপনারও জন্যে একই কথা আমরা বলবো, শুভেচ্ছা অভিনন্দন।
1: একটা মহেন্দ্র কাপুরের গাওয়া মেরে দেশকে ধরতে সোনা উগলে উগলে হীরামতি গানটা শোনানোর জন্য অনুরোধ থাকলো। আর আজকের বিষয়বস্তু কি রেখেছেন?
0: আমাদের প্রিয় স্বদেশ, এ প্রসঙ্গে আপনার কথা শুনব। আগামীকাল স্বাধীনতা দিবস উদযাপিত হবে, সে সম্পর্কে আপনার কি করছেন, কি ভাবছেন, সবকিছুই শুনব।
1: প্রত্যেকটা দেশের নাগরিকের তার দেশ তার কাছে সবচেয়ে প্রিয়, আর এই দেশ যাতে সুরক্ষিত থাকে তার সেই দেশের সেনাবাহিনীকে সবাই স্যালুট জানায়। আর আগামীকালের এমন কোনো ইয়ে নেই, আমার প্রোগ্রাম নেই, এমনি একটু পতাকা উড়াবো আর কি, আর তো কিছু নয়।
0: ঠিক ঠিক ঠিক, মানে আসলে এই দিন সমস্ত ভারতবাসী হিসেবে একটা গর্বের দিন, এবং
1: অবশ্যই অবশ্যই
0: এবং সকলে একটা

0: উন্মাদনায় মেতে থাকে এই দিন।
1: অবশ্যই অবশ্যই অবশ্যই,
0: তাই না?
1: হ্যাঁ হ্যাঁ, যে কষ্টের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন করেছে, বণিক বেশে এসে তারা 200 বছর রাজত্ব করে গেল, এই তো আর কি।
0: সেই ঠিক, আপনার কথা খুব ভালো লাগলো, আপনার পছন্দের গান অবশ্যই শোনানোর চেষ্টা করব আমরা।
1: ঠিক আছে,
0: শুনতে থাকুন, শুনতে থাকুন।
1: হ্যাঁ হ্যাঁ,
0: যে গানটি আমরা শুনছিলাম, দ্বিজেন্দ্র গীতি।

0: আরও এক শ্রোতা বন্ধু যুক্ত হয়েছেন আমাদের সাথে, কথা বলবো তার সাথে। নমস্কার।
1: নমস্কার
0: কে বলছেন?
1: আমি ত্রিপুরা থেকে বলছি, গোপাল মহাজন। আজকের বিষয়টা কি স্যার?
0: আমাদের প্রিয় স্বদেশ।
1: আমাদের প্রিয় স্বদেশ?
0: হ্যাঁ,
1: আচ্ছা, আমরা তো ভারতবাসী, আমরা বর্তমানে ত্রিপুরাতেই বাস করি। এই ত্রিপুরা রাজ্যের থেকে আমরা যে আগামীকাল যে 15ই আগস্ট স্বাধীনতা উদযাপন করবো, 80তম, এই স্বদেশ সারা ভারতবর্ষের জন্য আমরা এই স্বাধীনতা দিবসটা পালন করব, 80তম স্বাধীনতা দিবস পালন করব, এবং আমরা সবাই মিলে কচিকাঁচাটা নিয়ে প্রদর্শনীও করব। এটা আমাদের আশা
0: ঠিক
1: আগামীকাল,
0: ঠিক
1: একদম সবাই যাতে আমাদের স্বদেশকে রক্ষা করার জন্য সবাই নিজ নিজ দায়িত্ব পালন করে কাজ করে, সেটার জন্য আমরা এক।
0: খুব ভালো, খুব ভালো। এভাবেই আমরা ভারতবাসী হিসেবে প্রত্যেকে প্রত্যেকের সাথে থাকব, পাশে থাকব, একসাথে থাকব।
1: হ্যাঁ, সেটাই, আমরা আনন্দময় জীবন কাটবো এবং আনন্দ করব, এটাই আশা রাখি। সবাই সুন্দর এবং সুশৃঙ্খল জীবন যাপন করুক, সুস্থতা করুক, এটার জন্য আমরা আশীর্বাদ করে যাব।
0: খুব ভালো লাগলো আপনার কথা শুনে।
1: হ্যাঁ,
0: শুনতে থাকুন,
1: নমস্কার।
0: শুনতে থাকুন
1: হ্যাঁ
0: অনুষ্ঠান।
1: হ্যাঁ হ্যাঁ, নমস্কার স্যার।
0: নমস্কার। যে গানটি শুনছিলাম তার শেষ অংশ।

0: অনেক শ্রোতা বন্ধু আমাদের ফোন করছেন, সেভাবেই যুক্ত হয়েছেন এক শ্রোতা বন্ধু। নমস্কার।
1: নমস্কার,
0: হ্যাঁ, কে বলছেন?
1: আমি শিলিগুড়ি পয়সনগর থেকে শুভ্রা সেনগুপ্ত বলছি।
0: হ্যাঁ শুভ্রাদি, বলুন। আমাদের বিষয় ভাবনায় রয়েছে আমাদের প্রিয় স্বদেশ।
1: হ্যাঁ, স্বদেশ বলতে আমাদের জন্মভূমি ভারতবর্ষ, যার মাটিতে আমরা বড় হয়ে উঠি, যার বাতাস টানে, প্রকৃতির টানে আমাদের প্রাণ জুড়ায়। মাতৃভূমি আর মায়ের স্থান হচ্ছে সবকিছু ঊর্ধ্বে, আর এই স্বদেশের প্রতি গভীর ভালোবাসা আর মমত্ব বোধ হলো প্রকৃত দেশপ্রেম।
0: ঠিক, খুব ভালো বলেছেন।
1: সেই জন্য আমরা কালকে পতাকা উত্তোলন করব, তার আয়োজন করছি।
0: অবশ্যই অবশ্যই, এবং এই দিনের জন্য আমরা যেন প্রতীক্ষা করে থাকি,
1: হ্যাঁ,
0: যে আমাদের সেই স্বাধীনতা দিবস, আমাদের বহু প্রতীক্ষিত 80 বছর পেরিয়ে এলাম আমরা।
1: হ্যাঁ হ্যাঁ
0: হ্যাঁ, কিন্তু এখনও আমাদের মন থেকে সেই সময়টি, আমাদের ছোটবেলায় যে ঘটনাগুলো আমরা শুনি, স্বাধীনতার আন্দোলনের প্রেক্ষাপটগুলো যেভাবে আমাদের চোখের সামনে ভেসে ওঠে, সেগুলো কিন্তু আমরা ভুলতে পারি না।
1: না,
0: ঠিক, খুব ভালো লাগলো, আবারও আসবেন আমাদের সাথে।
1: নমস্কার।
0: নমস্কার। আমরা রয়েছি মনের জানালা অনুষ্ঠানে। মন খুলে আপনারা আমাদের এই বিষয়ে কথা বলবেন, আমাদের প্রিয় স্বদেশ। যুক্ত হয়ে যান খুব তাড়াতাড়ি। আরও একজন শ্রোতা বন্ধু, নমস্কার।
2: হ্যাঁ নমস্কার দাদা ভাই।
0: নমস্কার, কে বলছেন বলুন?
2: হ্যাঁ, আমি পূর্ব বর্ধমান জেলার বুধপুর থেকে প্রবীর কুমার মণ্ডল বলছি দাদা ভাই।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রবীর
2: দাদা ভাই, দেখুন, মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, দিন দুঃখিনী মা যে আমার, তার বেশি আর সাধ্য নাই। এই যে আমার স্বদেশ প্রেম, স্বদেশ মাতৃ মাতা, এই স্বদেশ মাতাকে আমরা যদি মানে আমাদের বুকে ধরে রাখি, এবং ক্ষুদিরাম বসুর মতন রক্ত দিয়ে আমরা যদি বিন্দু বিন্দু রক্ত দিয়ে সিন্ধু তৈরি করতে পারি, তবে গিয়ে আমার ভারত মাতার চোখের জল আজ মোছাতে পারবো দাদা ভাই। এই হচ্ছে আমার স্বদেশ ভূমি। হ্যাঁ, এই জন্মভূমিতে আমরা আমাদের নাম লিখতে চাই না, কিন্তু আমরা চাই যে আমাদের স্বদেশ ভূমিতে যেসব যে সকল মানে ইয়েরা এসছে লুণ্ঠন করে নিয়ে গেছে, তাদেরকে আর যেন না লুণ্ঠন করতে পারে, সেই জায়গায় যদি আমরা 10-এর লাঠি 1-এর বোঝা হয়ে স্বদেশ মাতাকে রক্ষা করতে পারি, তার থেকে বড় জিনিস আর কিছুই নেই দাদা ভাই। এই এই জায়গাটাই আমরা সব থেকে মানে নিজেকে গর্বিত মনে করব। হ্যাঁ, তো আজকে

0: নেতাজি সুভাষচন্দ্র বসু, মাতঙ্গিনী হাজরা, ক্ষুদিরাম বসু, লালা রাজপত রায়, এই এরা যে আমাদের মানে দিয়ে গেছে স্বদেশ ভূমি, সেই স্বদেশটাকে আমাদের বাঁচানোর কর্তব্য এবং মানসিকতা, এই জায়গাটা যদি আমরা ঠিক রাখতে পারি তবে গিয়ে আমরা মানুষের পর্যায়ে পড়ব এবং আগামী দিনে নতুন আলো আমাদের দেশবাসী, আমাদের পরজন্মের যারা আছে তাদেরকে আমরা দিয়ে যেতে পারবো, এই হচ্ছে আমার অঙ্গীকার দাদা ভাই। এইটুকু বললাম দাদা ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
1: খুব ভালো লাগলো, আপনি শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান।
0: হ্যাঁ দাদা ভাই, আমি তো সবসময় শুনি এবং আপনাদের সাথে জুড়ে আছি দাদা ভাই, খুব ভালো লাগছে আপনার অনুষ্ঠান এবং এমন সুন্দর গান শোনালেন, ধন ধান্যে পুষ্পে ভরা, তো সেই গানটাতেই আমার মন ভরে গেছে দাদা ভাই।
1: এরপরে
0: আর কিছুই, হ্যাঁ ভালো থাকবেন দাদা ভাই, ভালো রাখবেন, হ্যাঁ নমস্কার।
1: কিছুক্ষণ আগে আমাদের শ্রোতা বন্ধু অনুরোধ করেছেন এবারের গানটির জন্যে, উপকার ছায়াছবি থেকে মহেন্দ্র কাপুর এবং সহশিল্পীবৃন্দের কণ্ঠে এই গানটি।

0: অনেক শ্রোতা বন্ধু পরপর আমাদের সাথে যুক্ত হচ্ছেন, কথা বলিনি। নমস্কার।
1: নমস্কার, শুনতে পাচ্ছেন? হ্যালো,
0: হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন, আপনি কোথা থেকে
1: আপনি?
0: বলছেন?
1: আমি অসম থেকে বলছি, আমার নাম হচ্ছে প্রেমজিৎ চক্রবর্তী।
0: আচ্ছা, অনেক দূর থেকে আমাদের সাথে যুক্ত
1: অনেক দূর
0: হয়েছেন।
1: থেকে, অনেক দূর থেকে শুনছি। আসলে দেখুন দাদা, ভালো লাগছে আপনাদের এই অনুষ্ঠান, তার জন্য ফোন করছি আর কথা বলতে চাইছি আপনার সঙ্গে।
0: আপনার নামটা আর একবার বলবেন।
1: আমার নাম হচ্ছে প্রেমজিৎ চক্রবর্তী।
0: প্রেমজিৎ চক্রবর্তী। আমাদের বিষয় ভাবনায় রয়েছে আমাদের প্রিয় স্বদেশ।
1: আমাদের প্রিয় স্বদেশ, সত্যি কথা বলতে মানে দেখুন, সেখানে তো কি বলবো, দেখুন আমাদের যেখানে জন্ম হয়েছে, জন্মস্থানটাই হচ্ছে আমাদের প্রিয় স্থান। আর বিশেষ করে দেখুন, আমাদের জন্ম হয়েছে ভারতবর্ষে, তাই আমরা গর্ব অনুভব করছি যে আমাদের জন্ম হয়েছে ভারতবর্ষে। কারণ যে দেশে মহানরা জন্মগ্রহণ করেছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর, বিবেকানন্দ, সুভাষচন্দ্র বসু, তার মধ্যে দিয়ে কিন্তু ঈশ্বররাও কিন্তু জন্মগ্রহণ করেছিলেন, রাম করেছিলেন, কৃষ্ণ করেছিলেন, ঠিক না? কিন্তু একটা কথা আছে এর মধ্যে, দেখুন স্বদেশে স্বর্গে সংকৃতি, সুখ শান্তিদায়ক প্রগতি, উত্তম সে স্বদেশে যা দৃশি শান্তি দেশান্তরে তা দিশি ইতি। স্বদেশে সকল স্বদেশ সকলের জন্যই সুখ শান্তিদায়ক হয় কথিত আছে। স্বদেশে যেরূপ শান্তি পাওয়া যায়, দেশান্তরে কিন্তু পাওয়া যায় না দাদা, ঠিক না?
0: সেটাই।
1: আর আমাদের আমাদের এই ভারতবর্ষ

0: সত্যি কথা বলতে গেলে সত্যি আজকে আমরা গর্বিত সবাই। কারণ দেখুন, প্রায় 190 বছরের মতো কিন্তু মানে ইংরেজরা রাজত্ব করেছিল আমাদের দেশে। তাই আমাদের এই ভারতবর্ষের বীর সন্তানেরা তাদেরকে এই রাজত্ব ধ্বংস করে দিয়েছেন, এবং আমরা মানে 1947 ইংরেজিতে 15 আগস্টে কিন্তু আমরা পরাধীনতার শৃঙ্খল থেকে কিন্তু আমরা মুক্ত পেয়েছি সবাই। তারপরে কিন্তু আমরা জন্ম নিয়েছি আমাদের দেশে। সত্যি আজকে দেখুন আমরা সুন্দরভাবে বাঁচতে পারছি। এই ভারতবর্ষ একটি বৈচিত্র্যময় দেশ, পূর্ণ স্থান ভারতবর্ষ সমস্ত বিশ্বের মধ্যে এই ভারতবর্ষে আমরা আছি। তাহলে তো সত্যি আমাদের দেশ একটি পূর্ণ স্থান, আমাদের প্রিয় দেশ ভারতবর্ষ, ঠিক না?
1: সেটাই, ঠিক বলেছেন।
0: এইটুকু বললাম, এইটুকু বললাম। আর সত্যি মানে আগামী দিনে আপনার সঙ্গে আবারও কথা বলবো, সেই আশায় প্রত্যাশায় থাকবো।
1: শুনতে থাকুন অনুষ্ঠান, অনেক অনেক ধন্যবাদ। যে গানটি শুনছিলাম অনুরোধের গান।

0: আমাদের সাথে আরও এক শ্রোতা বন্ধু যুক্ত হয়েছেন। নমস্কার।
1: হ্যাঁ, হ্যালো, নমস্কার দাদাভাই।
0: হ্যাঁ, কে বলছেন?
1: হ্যাঁ, আমি বোলপুর বীরভূম থেকে অম্বিকা মণ্ডল বলছি।
0: অম্বিকা দি, হ্যাঁ, আমাদের বিষয় ভাবনায় রয়েছে আমাদের প্রিয় স্বদেশ।
1: হ্যাঁ, দেখুন, আগামীকাল আমরা 80তম স্বাধীনতা দিবস পালন করব। তো এই 80তম স্বাধীনতা দিবসের আন্তরিক প্রীতি শুভেচ্ছা আপনাকে এবং সকল শ্রোতা বন্ধুকে। আর মাত্র কয়েক ঘন্টা মুহূর্তে সেই শুভক্ষণ আসতে চলেছে। তো দেখুন, আমার জন্মভূমি স্বদেশ কাশ্মীর থেকে কন্যাকুমারিকা। আমার দেশের প্রাকৃতিক সৌন্দর্য যদি সেদিকে তাকায় তাহলে সকল দেশের সেরা এই আমার স্বদেশ, আমার জন্মভূমি। আর দেখুন, শুধু তাই নয়, আমরা সবাই যদি সৌহার্দ্য, ভ্রাতৃত্ব, মৈত্রী বন্ধনে সবার সবারই সঙ্গে বেঁধে বেঁধে থাকতে পারি, তাহলে তার মতন ভালো থাকা আর কিছু নয়। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমরা আমার স্বদেশে এটাই আমার যে স্বপ্ন, এটাই আমার স্বদেশ ভূমির কাছে আর একটা অঙ্গীকার আমাদের সকলের রাখা দরকার, যে আমরা কোনো রকম অশান্তি বা কোনো রকম যুদ্ধ আমরা চাই না। আমরা শান্তি প্রিয় ভাবে আমরা 144

0: প্রতি ভারতবাসী যেন একে অপরের সুখে দুঃখে বিপদে আপদে পাশে থাকতে পারি, হ্যাঁ এটাই হবে আমাদের সব থেকে বড় অঙ্গীকার। তবেই আমার দেশ আবার জগত সবাই শ্রেষ্ঠ আসন লবে, এটুকুনি বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ভালো থাকবেন, নমস্কার নেবেন, শুভরাত্রি।
1: শুভরাত্রি। পুরোটা কথাই আপনি বলেছেন, পুরো কথা। আপনাদের আমাদের যে বিষয় ভাবনায় আমাদের প্রিয় স্বদেশ, এ প্রসঙ্গে শুনলাম আমাদের শ্রোতা বন্ধুর কথা। আমরা আর কিছুক্ষণ রয়েছি এই অনুষ্ঠানে, অনুষ্ঠানের শেষ গানে যাব, তার আগে অল্প কিছু কথা আমাদের পরের শ্রোতার কাছ থেকে। নমস্কার।
2: হ্যাঁ দাদা ভাই নমস্কার।
1: হ্যাঁ কে বলছেন?
2: আমি সুমন মোহরি বলছি, আগরতলা ত্রিপুরা থেকে। দাদা ভাই
1: অনেক দূর থেকে কথা বলছেন।
2: হ্যাঁ দাদা ভাই, আমি আপনাদের অনুষ্ঠান প্রায় শুনি, তাই ফোন করি, ভালো লাগে তাই।
1: আচ্ছা, আমাদের বিষয় ভাবনায় রয়েছে আমাদের প্রিয় স্বদেশ, আপনার কথা খুব অল্প কিছু শব্দে।
2: হ্যাঁ দেখুন দাদা ভাই, ভারত আমাদের দেশ, কবে মানে আমরা আমাদের দেশকে খুবই ভালোবাসি। আর কালকে যে স্বাধীনতা দিবস, সে স্বাধীনতা দিবস উপলক্ষে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা। দেখুন, স্বাধীনতা শুধু আনন্দের দিন নয়, এটি আমাদের দায়িত্বের কথা মনে করিয়ে দেয়। আর দেশের জন্য যারা আত্মত্যাগ করেছেন তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা আমাদের কর্তব্য। আর আমরা জাতীয় পতাকা সম্মান করব, দেশের আইন মেনে চলব, পরিবেশ পরিষ্কার রাখব এবং মানুষের মধ্যে ঐক্য সম্প্রীতি বজায় রাখব। এতটুকু বললাম দাদা ভাই।
1: খুব ভালো বলেছেন, ভালো থাকবেন।
2: ধন্যবাদ দাদা ভাই, অবশ্যই দাদা ভাই, ভালো থাকবেন।
1: নমস্কার। মনের জানালা সরাসরি সম্প্রচারিত এই অনুষ্ঠানের শেষ গানে চলে যাই আমরা। গানটি শুনতে শুনতেই আমাদের অনুষ্ঠান শেষ হবে। সাথে ছিলাম আমি অমিতাভ। এবারের গানটি ইন্দিরা শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় দেশাত্মবোধক একটি গান।

শেষ হল সরাসরি সম্প্রচারিত মনির জানালা। আকাশবাণী শিলিগুড়ি, কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে হিন্দি এবং তারপর ইংরেজি খবর।

সকাল 6:35 মিনিটে অনুষ্ঠান পরিচিতি, সকাল 6:40 মিনিটে প্রত্যুষা, সকাল 6:58 মিনিট থেকে শুনবেন দিল্লির লালকেল্লায় আয়োজিত স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার, আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। মূল অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করবেন এবং জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এরপর শুনবেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর পশ্চিমবঙ্গের জনগণের উদ্দেশ্যে প্রদত্ত ভাষণ। সকাল 9:30 মিনিটে মাননী এসু, সকাল 10:00 শুনবেন কথিকা চির অমর সুকান্ত ভট্টাচার্য, বলবেন মহুয়া গোস্বামী। সকাল 10:10 মিনিটে সমূহ গান শিক্ষার আসর, 10:30 মিনিটে কিছু কথা কিছু গান, সকাল 11:30 মিনিটে বিশেষ অনুষ্ঠান ভারত আমার ভারতবর্ষ, সংকলন অপূর্ণা চক্রবর্তী। বেলা 12:00 শুনবেন নাটক প্ল্যাটফর্ম নাম্বার 1। 12:47 মিনিটে শিশু মহল, বেলা 3:00 বিশেষ অনুষ্ঠান ঋষি অরবিন্দ, 3:30 মিনিটে যুব অনুষ্ঠান। শুনলেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের আগামীকালের অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী শিলিগুড়ি, ঘড়িতে সময় রাত 11:13। আজকের সান্ধ্য অধিবেশন শেষ হল। অনুষ্ঠান প্রচারিত হল মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। শুভরাত্রি, জয় হিন্দ।